লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফ ক্যাব চকসি রেডিও কার্জু কেদ আনারাডা ফান নিলি দুর্মিতের পি আদাবকে মেয়ে কার্ডম নাকা যে রেখসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিগল পিনিকে প্রিয়েচি ক্লো নিফাই ক্রে ফ থে মানার নি জয়মে কে বাংলাকে এফ এম প্যান লং প্যান মেগাহার্টস ফারুই সিরা টকবরা সিরক্যাব লা প্যান রেস মোবাইল অ্যাপ লা প্যান নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লং প্যান্তা কেদো আনা যায় মেঘ নাংলিতুম আর জুলং ইচি পিনি কন্ট্রোল রুম লং সায়ার পুকি দেঙা ব্যাং ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধা দে ব্রডকাস্ট এসিস্ট্যান্ট অন ডিউটি নিকা তারো পি লা প্যান বাংফু বাংফি কেপন কেওয়ানা সাই কেক্লেমা ব্যাং সনসিরাম তিসো

ইফুকে সো পৌঁছেছিনি লোতে পেদের ডে পেন পেন ডক্টর আলং চেপাক লংডাম সেরাক নাইজে আথেমা লবং সো আফুকে সোকে ম্যালেরিয়া কে সো মান্ডে তথে ডক্টর আতুম কে থানা টেং পেন বি আসাদ লংখ্লেম নাইজে আজো মেকে জাং হুট চিটিমা লান চিহিং নাইজি হেম কম হেমরায় আলং বা বি পংরাম লং লেডেট নাইজি জংসি আকংরাম দো পুলোতে পংথে পামে নাইজি লংবং লং প্লেট আন্তা পাবে দেট নাইজি জংসি দো পুলোতে লসো আদেম আলং ব্লিচিং পাউডার মতে ব্লিচিং আদু রিক কালিতে তাই নাইজি কিথু গংচে হরমু আন্তা হেম কম হেমরায় আলং ওয়ার্থাপ থেরা এলং আদিম হিলি খুটপেন হাদাকি ওয়ার্ডাম চর নাইজি লং কাপেলিয়া পাইপ টেপ লাপেন লং কপং সাম কিপং পেন আতিবুক জংসি কুনাদনি আকেবাক দো পুলোতে মার্থিন পামে নাইজি নিং চিবি একথা আর্নিগং সামা পড়লোতে হেমার লোপেন চিটিম কিপ্লুং আসাই ক্লেম নাইজি লহাই আসাই কে হিজুং আিহিকার উট ফে এ আমে কে থর লাপেন নন মালম হিথি কুলাদালং নং কে ক্লং চিটিম আপি কিপ্লুং আদোয়াই হাই হুই থর লাপেন কাই নাইজি লাকে আকাশবাণী দিফু তংটে নন আদন্থু পিনিয়া সার লামথে আর্যুক্থা হাজং কিলিং আচমাঙ্কান এ লঙ্কান প্রপ্রো এ লঙ্কান প্রপ্রো মাতে আথে গাভেন গাভে আসাই লামথে কেমান হাকো হোট হাজং কিলিং পু ইনোদ আমুনেট চমাঙ্কান দনলো কেকান আদিম মেমে লাপেন কাছে ক্লাম খ্লেদেট পুরা এলং আদিম কানহয়প পুথৎ আলং কাপ্রেক আদিম কান্দাম লিপ লাপুসি কে কান মাতে এহং কেদাম লাপেন নিমসো কিরু আসাইটা কাবাত্যাং পুসিপু লাসি আলামো দোকলো আথেকে আজাদ আসাই আলামতা আথেক আবিক কাবে আসাই ফানসি কিপুদাম আলামথে লাসি সার পালাম থেলো হাজং কিলিং আচমাঙ্কান এলং কান প্রপ্রো এলং কান প্রপ্রো মাতে আথেক আভেন কাবে আসাই পিনিয়া সারলাম থেকে লাপন বেলো লাকে আকাশবাণী দিফু তংতে নন আদন্থু কার্বিলুন বারিম লাপেন আলাম তং আজাই মেঘ আলংপেন আসন সন কার্বিলুন বারিম লাপেন আলাম তং আর্জুক সিনাং বিলোর কেপ্লাং আলুন লবং সং দেং আলংপেন আর্জুক সিনাং বিলোর কেপ্লাং আলুন মতে বং কেপ্লাং আলুন লুনসে পি কাদম রংহাং পি কিলুন আলুন আর্জুক সিনাং লবং সলুন পার্জু জে আপ্রাং মাসাব সো বিলোর মতে বং কেপ্লাং আপুথাক চেথান ইকসিনাং পেয়ার্থে মিন্দার কংদুগাহুত আদা মাসার আজুতং বেলংবি হারলংবি আতুম পিনচং তং দেট আফিসিতা বান্তা বহত কিপি কিপি কাপাজির জি আফান আবে দেডলো লাসি পুথৎ আর্নাম ফারো আর্নি ফারো অতুম চিংবাই চিংসাই পেদোপেন আদা মাসার আরনাতং পিনচং পুসিতা পিনচং জং জং চেমান দেট পোপু মাথা পেন ইরু সংসার রিচো পিয়ার্থে মিন্দার বাংসি ইলি সোকারবি সোকার বাগাফান বং মাতে বিলর ইপিটেকাং লোপুসি লুনসিপি লুনসিপোতুম লুন তোমো পেন ইংথুম দুনলো ট্যাংটেনন বিলর কেপ্লাঙালুন আর্জুক সিনাং লুনসিপি কাদম রংহাং পি পেন কিলুনালুন

0: So ang hoy ingni dead pen nang lila bang so man long dead pen karbi lamera putha kang thurponjia phan kupine kamatha la pusan duma ma policy
1: lake dobek nang kokpo athe lake karbi lamera mai ke ata du lo the inquiry toxi jang mipo farokre toxi ra thoke pra thro 1966 an inkan sa mahangke the non pulote ninkan thokep do kai kai lo asi nilitum hadake claim tum atiria mai punoi aro mai puno anutin te ning arlo ke ne khae phat nijutang nilam mer nilam chong pangcho nai birti nai pumang ke anutin ta mathalo nilisita nilijung jung sita la so bangke dolo claim pami nei dam pami nei mate lam mer bangke lam chong bangke birti pami nei pusini tum bor ilo nilijung jung bang ta ke tokke langana thu mangke ning hang pik la pen ke birti o ke toktang documentation puro areng ke logolam meke documentation ke dopensi ili tum monom phisita a phi owe ki mitum sita theklong ji athe ili tum kar bi tum ke oral tradition ili tum ka do bira chini lodi la ke ili phu pen e po phan than tikang po aso po phan than tikang from one generation to other generation che ili tum asan che than chimum bom sita la so hormu ke moani phi ani si ke pejo pejo pen ke akisung do kogi mate athe sita nangjum bomi আকে সার বাংয়ং সি থেকেপ থেক বোতে আসুপো বাংকে থিনি বাকে জুমপো আসু বাংকে লাসন সে জুম বম্পো লাসি লাসু হরমু বাং ইলি তুম ডকুমেন্টেশন রিটেন রেকর্ড কিবি নাই ফাঁসি যে টক পেন কিবি নাই ফাঁসি নিলি কামাথা লাপেন লাহাই সি নিলি তুম ক্লেম পম্ব নিলি জুং জুং তা লাসি কামাথা লাসেন লাসি বড়ি পম্ব
0: তেন্তে কার্বি পরম পুঠি লাপেন ফুরকিমো আলো ফারচাপ লামেরামাই হিন পেন পেনাং আন কাবিরটি দোলো লাসি লাহাই আলো ফারচাপ রং রোবার লো কাপালি জিয়া বিদি লামেরামাই আহিন পেন কো আনসি ক্লেম্পন উন ল নাংলে সপুঠাক থান পাচেরমি পঞ্জিমা
1: লা বাংকে নিলি তুম লা নন কার্বি ইউথ ফেস্টিভেল লং পুনয় মাতে আলং লং ফেয়ার ডো ডো লাহাই লং তানি তুম বিদুন ল কাপানাং আফান কে নাং তা নাং লো লাসি আজ হাগ বাংকে লা রিসার্চ স্কলার তুম দা বাং বাং হাদাক মাতা কা পড়িয়ে দিম দো নিলি তুম লামেরামাই অফিস লং মাতা আসা হেম লং মাতা লাসি লাহাই কে তুম ডকুমেন্টেশন কে ক্লেম তাং কিতাব আন কে বিবের লো আপেল লা কাপান নাঙি ফান মাঙ্গে নিরি তুম লাসন সে কেকলেম লো তো নিরি তুম কনফারেন্স দুই নিকান সি পেনে ফং নিকান সে কামাই পি দুই পিনিং এ ভক্সং সি দোলো লা সফ্রাংকে বুকুলিয়া সি দোলো লাসন থাক থাক নিকান মাং তা নিরি তুম দো ইয়ারলি কনফারেন্স লো ইনকান সে কামাই পি লো দাদাক মাঙ্কে নি তুম কাইতা বিপন লো সেটা ইলি তুম মুনি তুম পিনি আন তা কিতাব কে নাম বাং চিহু ওইলা লাসো কা চিহু বাং আফান লাকে ইলি তুম মাথা পন্থু নাংলা কেম পন্থু ও নাংলা আ কিতাব কে তক বাং লাপু কসন মা পুজি হর লেংলাম মেনকে আনিং লু চক মতে পড়হি মেমে লাসন ইলি তুম সেলাম পন্থু নাং পো লাসি ইলি তুম কবর ইপন কাবিলা মেরা মাই পেন্তা
0: চোরো পেগল কার্বিয়া খে কে পরম পুঠি ইং চুপিক লাসি খে কাং থেমপু কাচিপু ইদুন লং পোয়ালাম নাং লিবাং সপুথা কপি সিপু ইজে
1: কার্বিলা মেরা মাই তুম কে ক্লেম কে দাম পন মতে কার্বি জুতাং আসং পুনয় রাসিনজা আসং পুনয় কে এন সি এ পুনয় নীলিকামত হা দাম বাংকে কসন সিলি তুম খাইকাং থেমপু চিপু লং ল খাইকাং থিম মানে ইলি তুম জুতাং দো জুবাদ দো লামেদ দো লামচং দো পিন্দেং সুম্পদ দো রেচো দো আহয় দো আদুই দো লাসি যং সি ইসি আখাই আমেথাং আ লামেদ দো আমেথাং আ লামা কি দো আ পিন্দেং সুম্পদ দো আজুতাং দো আথে ইতুম কারবি আহাম ফাং তুমকে আজাত তা পরম মেন সিকাং থুর ইতুম পাংরি পাংদন পুদা মেন মেন পাংরি পাংদন ফিট ফে আরনান্থন মাত পাংদন পাংরি পাংদন ফিট পু পে দি আদাম সারিং থুর জি বা রঙা সারলে চো পুজতা সার কে বাদ পুজি সার কে বাদ আলু নুন পো আরন পেন ক্লেম পো সার বাদ পো আরঙা সার ফাঁসি সার কে বাদ পুলো লাপেন কে হানসু কে প্লাং তাহ এ লুচিন লোরে কে প্লাং তাহ থাপ কে প্লাং তাহ পিরঠে কে প্লাং তাহ মুনিত কে প্লাং তাহ হেমফু কে প্লাং তাহ লক্ষ্মী কে প্লাং তাহ পু ইতুম কে আপরম দো এ আপরম ইং থুর জির সি আজাত তা কে ক্লেম কে দা হালাপেন আফি পানুং কুক পেন কে ক্লেম কালি লাসি ইলি তুম লাহাই তা খাইকাং থিম পুক সি পো দিম কে লাহেলো ই কুর ডোরেবলো ইতুম কুর ফো দো মেন ক্লেন কুর ফো দো লাসো ফি কে থাক সাব ক্লেন দো কুরি সিয়াং বং ইতুম চিয়েন চি দো লংলে আরন দো লাসো তেং ইতুম ক্রয় সিবাং বমলো লাসো কে ক্রয় লো লাসো পরম দোলো লাসো পরম মাং মস ইলি তুম কার্বিয়া হাম ফাং মতে কার্বিয়া খাই তুম কে ক্রয় সি লাসে খাই কাং থিম পুলো আগে আর দুই হয়টা দো ইলি তুম বাঙা লং রিথি দুন দে এ লং রিয়ার লোচি দো বেদ আথেলা এ ট্রেডিশনাল ইতুম কে বিচার কিদার পোসেতা লাগে রেচো পেঁচ ক্লেম লো হা ট্রেডিশনাল রং হিনকে রেচো বুটিমেন আতুম পিনপো তুম লাসে দাক আবাংকে ইলি তুম আংসং আন মাকে লাগে কার্বি লো অটোনমাস কাউন্সিল লো লাগে শিখ সিদুল আজা কং মাসে ইতুম কে লং লো লাসে ইলি তুম খাই কাং থিম পুসি পু লং লো
0: চুরুপিক লো তাই খেয়ে লং ওভি নাংকে চে লার টেন সি লামের লাম চং পরম পুথিয়া মুতা নাংচে

0: dun voyason thekik long manang litum
1: theklo dulo lake ilitum kadove jok madu phanta ilitum lake chokche pudamun e athe khai kopulo lengla pen siki pudo ove prekchu pudi khai tin ba jati tin pusita lake ove ove lo teke prek dopo bonsita elami ki bang ilitum jong si jong thip the la helo pulote hem pen siki than pang cheng nang puisum mar pha hem pen jong se apai putum han apai phan pai puhang he pu puhang he pu mama papa pulote chok chedat po e khai jong si elam jong si tum reng nai pulote hem pen si pang cheng nang po asi ni lima tha asi ni li jung jung se ta ni li hemo somar phan la son che che tha manu tin adon tin se da son che che tha nang po nasi nono bang ke li tum His Excellency Governor of Assam pen itum ban official language nang pielo official nang language nang pi data pi order pi data pi nilitum kar bila mera mai pen inkan ni prikap nilitum claim elo nilita member lo grocery of translation pulo la sini tum claim elo inkan ni prike ni prike claim data pi non nitum councila ake theki ding dum man hodai lo cm sarfan hodai elo la si non penabdik 24 october ke sesonong ponpo la ponde da phi konane chok che lele pulote nili tum aku ison soni pachok thupo la ke la tum ni tum la bang phu don bang kresi do ni tum ke kle aku lang thu phrui po ansi prin po asi la dak ke chok lim pulen tum ki pudam kali bon se ta dak pen non ove ki mi tum se ta aning nang hang du nang po nang lang du nang po nang che pad du ku nang po eme thang alam aki jong si chanai pulote alang li tum la kalamena mai long se ta nang che rab du nang po pu si nili puji
0: tangte kebang jilang karbi akai karbi pu kereng berjia phan ku pia dichi ke klem si ke me ponji bang sapo thang nang li than ponik jima e prang ke bang jilang alo
1: kalang karbi akai kereng nang i pulote ili tu mu pen chi thana son lo i ju tang ju bat ke chi pavir vede nang po e lami ki chi pavir vede nang po pindeng sumpo chi pavir vede nang po i si akai na pang thek di pote li pindeng sumpo talo pindeng sumpo ta ke nang sot lo na pen e lami ki ke ning je nang po jutang ke ili chirim nang po asi ili tum non kachi thak do olo la ke ili ko mane nili mane dhorom phane ki pudun tot ki pudun sit la sone kali madu phanta ining oy thai ve athe e methang ning ke hang ke prek ja muni tum sita e son ke lata dolo e tum conversion ta do olo kapre kapre ga adhorom ki dun lahai bene kachi thak dolo athe lahai che thak bom lo pure tum traditional e tum ke kroy lahai bang ke nang jum bom po nang vir bom po pusini lima tha la si la so bang ta ili tum song sita song do an sita sing vai pet pen ko son se gimi ma ma tha nai athe song is vet la mena mai de le ki unji kali isia khai kang thur ji phan ke jo tanga song de le ke thegi kali ks e de le ke thegi kali ning is vet do pen ching room pet pen ching vai pen an isi ke ili tum kaching thur nai tobar dunji pusini lima tha
0: চৌরপিক লগ হ্যাপি তাঁতি পুথর নাং লিফানাং কার জুজিয়ালাম গেল রসিনজা সং আলং তা দুন মাই ফি আর পুসি নাং লিনন ইংলি বম তাঁতি রসিনজা সং কে দেং লা পেন কারবি পরম পুথি আমু কো আনাং দেং লি দুন ল বাং সো পুথাং নাং লি কুপি পুজি
1: লা বাং কে নিলি তুম মাথালো তুম সাকুরি ক্লেম রা পে নিজির পি আতুম বাং ফ্লি ফোদো নি তুম চিং ওয়াইলো টাউন নং কে দো তুম কিসুং দো কো মানে জং সি চিবয় জুই পুলো তেলি তুম লুন কে লুন তুমান কি রিসুং ও আমি চেবই দা ফিতা আনি সিটা বিনাং কক দাদু আথেলি তুম আরন বারিম তুমাকে মে আন পিনাং কক লং পাং লুনাং কক আসন আসন দু লাসে নি তুম চিং ওয়াই মাসি লাসো আসাই হেম ইং পুলো ইং পুলো লাকে রং কে হাই হানসে বা হেম সিং তুম কাং পুদা বিরলা কাং পুদাম চেংকে আথে এ লং লং নি দোদামি পোতে নাং পাদু লং লে কোসন লো তাও নাং বং লে নাং লিতুম বিপ চার চাক পো পো লা সোনা লাম নাং দোলো আমা সি নিলে তুম রং কাহাই হানসে পু নিলি চেক লে লো আলাং লি হেম সি নি তুম ইং পুদাম লো ফর্মেলি লা পু ইং পুদাম লো আমা চিং কি চিং ওয়াই মা সি এদাক অফিস সি দো ফরেস হেম বানা হেম আমা কাউন্সিল ফান সি থি টক লো জা লো লা সো হেম নাং পিদে নয় সা নাং লি তুম ইনে লা পু বিক পো মা সি নি তুম ফান্তা লাসো হেম তো নাম পিদেলো লা পেন গে লং লে সেটা এলটমেন্ট নাম পিদেলো কাউন্সিল পেন নাম পাঞ্জয় কে পেন চিকলো জন জন নিয়ং মসিনি তুম লং লক থাং কি সুং তাবে আমা সে নিলে তুম সুরিহিনী না ক্রেহিনী আর নিঙ্কান সে কাং পু ওকে বসে কা চিকলো পিনিং আন কে নিঙ্কান ক্রেপ ফ্লি ইনকান ক্রেপ হো কে প্লেং লো লাসে আতু মিহা সে নিলে তুম ওয়ার্কশপ কি জুতলা সে কে কি পি নিফ্লি ফা ট্রেথ্রক সি পেন আতু মিং কয় আন সে কে পি

0: la ke karbia jutang along ta isi kenang soda jutang lo di karlia jutang along kereng jutang karli jutang pulo arleng dem ke jutang hini do ase karlia jutang along ke non inura munir karli teda pi ke klem ke nam choli chomangkan no seta laso alun se pitum si bra so char hi pitum si chomangkan no seta klem dun po dam dun po lun dun po athela ke akhar jong itum ininga ka bisas do arleng tum ke isi ke kroitang do je chomangkan ke tik akhar jong rong su pile dun de busi di tum ke kroido baka manido di ase rong su pipa do dun di pan ke chomangkan nang ko chomangkan pro tela ke suar lo tumala akam lo so pinso tuma kama ve pupe so ro tu asai le kapreklo pinso tuma sai le kapreklo sita lun temu pensa dak sita me an kipi la kunat koson ma inu na munit ache thia ve det pen kekle la so teng si klem lo so man kan nong ta la sa ru bhum dam po nang pa i thu po me an pi po a kya khar jong ha rong so pi pa le dun po so man kan ketti ke rong so pi do dun long le pusi ka che than ase la rong so pi do dun long phansi chumangkan ma ke klem lo
1: churupik lo ke ip to tang te pini ke apora lamta do ko apor nangli phans ta mi churupik lo nangli apor la an ke dure pen sita me nangli la dang ni litum ko chu phapo na teng pen wang pen ni litum apan pinang analam dhan te kang apor la se nangli phan puthot akash bani di pu hin pen suri surya kardom pajurik lo
0: jar dom nangli tum hanta ni da ning sam pik lo pini ke thek an ke ni li thek o ke re o bang ke kali saka bor idu na bang pot nangli tum Hilipan man pena kehang, apunang ipi kaswani dak dipu asentar pen hilipan, apunang ipi ni ditekse des vita, pot ninga klong pen curolo, la pen kardom nang pazir lo kadu bi panta kardom.
2: La puan apunang litum, la meda jai mek ang denga long pen. Karbi la meda putha, inu tok bang, কারণ হানসে পিলাপেন হুদবাং হুনমিলি ক্রোপি তুমাংবং চিহুচি পুরালাম জের আর্জুলং ইকদাংলো লামেদ আজাইমেক আং দেংকে লাপুয়ানসি কাংটনিকলো নাংলি তুম জাইমেকার জুবম লাকে আকাশবাণী দিফুয়ালং পেন তাংতে নুন আদন্থু কার্বি লুন চেত আং দেঙালং পেনলে আসনসন কার্বি লুন চেত আলুন আর্জু ইকসিনাং কে চেংসি আলুন আর্জু ইকসিনাং লাকে KCS Balipatharatum Kilunalun Alunalam Thi Karbi Anglong Tangte Labang Solun Arjuik Sinang

কার্বি লুঞ্চিত আং দেং আলং পেন আদুন্থু কে সি এস জেংখা তুম কিলোনালুন আর্জুক সিনাং আলুন আলাম থে নিতুমকে থামা পিনপো তংটে লবং সলুন আর্জুক সিনাং।

কার্বিলুন চিতং দেলং পেন আদুন্থু কেসিএস জিরিকিন দে তুম কিলুনালুন আর জুইক সিনং আলুনালাম থে নিতুম হেনলো টংটে লবং সহলুন আর জুইক সিনং।

কার্বি লুন চেতং দেং লং পেন কিজু সেলুন আর জুই সিনং মোহন সিংহান সে লপেন আরি সং হরতুম কিলুন আলুন আলুন আলাম থে নিতুম হেনলো খাই আনক বে তংটে লবংসলুন আর জুই সিনং

0: ইনভেস্টৰ সজাগতা পদক্ষেপ। অধিক জানিবৰ বাবে সেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা সেবি সাৰ্থী এপ ডাউনলোড কৰক।
1: লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহাটস ফারুইসিরা তকবরা সিরকেপ লাপেন রেস মোবাইল অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লং পেনতা কেদো আনা জাইমেক নংলিতুম আর্জলং ইজি তংতে ন না দুন্থুয়া জাইমেক দাম ইগলো না কার্বি লিরমিয়ালুন লাপেন আলাম তাং জাইমেক কেচেং সিয়ালুন আর্জু ইকসিনাং লুনসে পো সামসিং ইংটি কিলুনালুন আলুন আলাম থে নংনিং দোলাংমা তংতে লবাংসো আলুন পারজু জে আফ্রাং লুনসিপো কিপাজির মিদাম আলাম থে মাসাবসো চেথানিক সেনা বিহেক থিহেক ইউ সো কো হুট ইংলং আরিত কি দু হুট হালাদাক আসনসন কেথেক দামলং লাপেন জুই বমহুট আসন সন বাপ বি থেংপি থেংপ্রাং থেসেরে হৈ হুই কাছু রিপেন নিং কাছেপারং নিং কাছেপাং সাম দাম আলাম থেসি লুনসেপো পাজের মি দাম ইগলো তংতে নন আর্জুইক সিনাং লুনসেপো সামসন ইংটি কিলো নালুঞ্জির আলুন আলাম থে নিং নাং নিং দোলাংমা

lapon apor nang litum karbilir mi lun lapen alam tang ajoy mek ang denga long pen lun sepo samsing ing ti kilun alun arjulong iktang lo adun thwa lun arjo iksina warklung abenatum kilun alun alun alam thi inglong akarbini tum labang so alun jir parju je prang alam tang ma sap so che thandam iksina labang so alun jir along ইলি কার্বি খায় তুম কে চৌকি জুন কে ক্লেম কে দাম কে দো কে থা খাই হুই আপু থাকসি পেরঠে সানকোরা রাত পা চিনি নাং পুসি লুনসে পো পাজেরমি দাম ইগলো ট্যাংটে নন আলুন জিরলে আর্জু ইগলো নাং

লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফএম ব্যানালং প্যান মেগাহার্টজ ভারো সিরা তকবরা সিরকেপ লাপেন রেস মোবাইল অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ আলং প্যানটা কেডো আনা জাইমেক নাংলিতুম আর জুলং একজি তংটে ননাদুন্থু হিন্দি লামার জানালুন আং ডেঙালং প্যানলে আসনসন হিন্দি লামার জানালুন জির আর জুইকসিনাং কেচেংসি আলুঞ্জির এ জেন্টেলম্যান লামার জানালং আলুন আর জুইকসিনাং লুন্সিপো অরিজিৎ সিং লাপেন লুন্সিপি শ্রেয়া ঘোষাল আতুম কিলুন আলুন আলুন আলাম থে লগিনা ছুটে টাংটে লবাংসলুন আর জুইকসিনাং

হিন্দি লামার জানালুন আং দেং লং পেন আদুন থু দে দে প্যার দে লামার জানালং আলুন অরিজিৎ সিনং লুন সেপো অরিজিৎ সিং পেন কিলুন আলুন আলুন আলাম থে তু মিলা তো হে না তাংতে দবাং সলুন অরিজিৎ সিনং

হিন্দি লামার জানালুন আং দেঙালং পেন আদুন্থু বচনা এ হাসিনো লামার জানালং আলুন আর্জুক সিনং কে কে শিল্পা রাও লাপেন অনবিতা দত্ত গুপ্তা তুম কিলুন আলুন আলুন আলাম থে ক্ষুদা জানে ট্যাংটে লবাংসলুন আর্জুক সিনং

0: ইনভেস্টৰ সজাগতা পদক্ষেপ। অধিক জানিবৰ বাবে ছেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা ছেবি সার্থি এপ ডাউনলোড কৰক।
1: লাকে আকাশবাণী দিফু তংতে ননাদন্থু আজয় মেঘ অলং দাম ইগলো নাং থানপারে আজয় মেঘ লবাংসো আজয় মেঘ আং ডেঙালং পেন আধার কার্ড কে নাং সরাপুথাক প্রিস্কা রং পিপি পেন কে টক লাপেন ধনঞ্জয় রং পিপেন কে থানালামজের আর জুইসেনা
2: আধার কার্ড লাকে ভারত আডেট লং ইসি কিনাং সত নে পাংথেক মাতে আইডেন্টিটি ল লাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থিহেক পেন ইউ আই ডিএআই পেনসি পিপন ল আধার কার্ড অলং তিন অলং ইউনিক টুয়েলভ ডিজিট মাতে ক্রেহিনী আফাই দোজি বাংস আফাই কে জয় কে পেন কপাং থেক আফান ল আধার কার্ড অলং কপাং থেক কে জয় কে জি আফান মুনিত আমেন আমহাং কে থেক আর্নি পিনসোমা আরসো জেন্ডার মোহর লাপেন কেডো আদিম হে হুই টকপন আনপার্ডা কাচিনী জয় মুচজি আফান পুরা কিউ আর কোড সিতামে আধার কার্ড অলং পাবন ল সুরিহিনীরা সিরকেপ আনিংকান আর কয় আচিক্লু নিফাই ইংকয়ের কেপ আনি হেনল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আহিন পেন আধার কার্ড প্রজেক্ট আপুথাক পাংডাকল সুরিহিনীরা কেপ আনিংকান চিটি আচিক্লু নিফাই ইংকয়রা সিরকেপ আনি হেনল নান্দুরবার মহারাষ্ট্র আলং সরকার পেন আধার কার্ড কাপাজির চেং লাসফি সুরিহিনীরা ক্রেট্রক আনিংকান থেরে আচিক্লু আসনসন সরকার পেন কেরাব কাপাজির জিয়াফান পুরা দ্য আধার এক পার্লিয়ামেন্ট আলং পাপাসল সুরিহিনী রাখ্রেট্রক আনিংকান জাখং আচিক্লো নিফাই ক্রেহিনী পেন কে আধার কার্ড জয় কে পেন পিল ইন্ডিয়া আডেট প্রেকজাম আসাই লং আধার কার্ড কে এন পেন আলে পাদল সরকার আছু কুমার তুমাফান সিতামে আধার কার্ড কে কিনাংসত নে পেপ্লাংল লাসনসি ব্যাঙ্ক একাউন্ট কাংপু হুদ আসনসন সরকার পেন কেলং দুঞ্জিয়াফান লাপেন আধার কার্ড পেন আজক পাংথেক জয় মুচদল আনপার্টা নন কে কেডো আদিম হ্যাই হুই পেন চেংলক আংথেক পাকলাংলংল আধার কার্ড লাকে ইসি আ ডকুমেন্ট মাতে কেনাংসত আলো হ্যাই হুই আইডেন্টিটি ভেরিফিকেশন মাতে পাংথেক আলো কেলাংচারি আহুদ জয় মুচজিয়া ফানল লাপেন আনপার্টা আধার কার্ড লাকে আইডেন্টিটি ডকুমেন্ট মাতে ইসি পাংথেক আলো আফানসি পিকলাংল তাংতে পি আপতসি আধার কার্ড আকেনাংসত ল চেথানাম ইকসিনা নন আকাইকে আধার কার্ড আভেলোতে প্রেকজাম সরকার স্কিম কেলংদুঞ্জি আফান আকিসুংদ আঠেকে সরকার পেন আজাহাক কেরোনা হরমুকে মুনিত কাপাং ঠেক কে

জি ফান আধার কার্ড কেডো কেনং সটলো কেডো দিম লাপেন আমেন পেন চেংলক কপাং থাই কে জয় জি ফান সি আবার সাই পিল আদুন্থু আধার কার্ড কলসো হো সি কিপি দুন আকেনং সটলো চেথানাম ইকসিনা নাংলি আকিমি ব্যাঙ্ক একাউন্ট কাংপু আহুদ লাপেন কে ওয়াই সি মতে কাপেচক থু আহুদ মোবাইল সিম কে জক দাম আহুদ সরকার আ স্কিম লাপেন আসন সন আসাবসিডি কাছ জক দুন আহুদ আজাহাক সরকার আলং বোরেং আবার সাই আর মেন কাছে থাপ দুন জিয়া ফান লো কাছু জক আহুদ সরকার সে কেলাং হেম আলং কেসু কাছিলাং উন আহুদ লাপেন আজাহাক লো চার্লি আহেম লাপেন স্কলারশিপ কাছু জক দুন আহুদ ইন্সুরেন্স কে ওয়াই সি লাপেন আজাহাক হোটেল আলং কাবোহা দাম আহুদ লাপেন আকাহে লো কে দাম কেবাং লাপেন আনপার্টা প্রেক জাম কেনাং সট আহুদ কেপাং থেক কে জয় জিয়া ফান পুরা আধার কার্ড আকে রাপ আং থেক পিল বন সিতামে আলং তিন আলং কে আধার কার্ড কি পি দুন জি আকে নাং সট আবে কেহাং আহুদ আনসি আধার কার্ড কে পি দুন চট নাং জি আকা প্রেক আকেহাং আবে পুলোতে কি পি দুন জি আকে নাং আবে তাংতে আধার কার্ড আকে রাপ পেন কপি পি আলে লং ল চেথান নাম ইকসিনা আধার কার্ড আকে রাপ পেন ইলি তুমাফান প্রেক জাম আবার সাই পাদলো লাসনসি প্রুফ অফ আইডেন্টিটি মতে কোমাত আবাং ফুল পাং থেক লং লো লাপেন চিনি জয়মু চটল গভর্নমেন্ট সার্ভিস মতে সরকার পেন কাপাং ডাক পোনা স্কিম হে হুই জয় কে পেন চুজক দুন লংলো লাপেন আলি সিতামে পেনাং আতুম চুডেং দুনলো ব্যাংকিং মতে টাংকা কাচুবিরতি আলং সিতামে আহুত পেন আইডেন্টিটি ভেরিফিকেশন মতে আসনসন কাপেচক আলু কেহাং আহুত জয় কে পেন আং ঠেক পি দুন লংলো মোবাইল সার্ভিসেস মতে মোবাইল কেরা পেন আসনসন আসাই কে ক্লেম জি আফান কাপাং ঠেক আলু কেহাং আহুত জয় কে পেন পাচক দুন লংলো ডিজিটাল সার্ভিসেস মতে অনলাইন পেন আসন সন আসাই কাছু জগ দুন জি আফান আলে পাদলো লাপেন অনলাইন পেন সরকার আবরেং আবার সাই সিতামে আধার কার্ড আকেরা পেন ইসি কাপাং থেক জি আফান জয় কে পেন আমেন চেথাপ দুন লংলো বেপার বেজন আহিন আনাচ পুসিতামে আসন সন আলো কেলাং জয় কে জি আফান আধার কার্ড আকেরা পেন সাই চুনল সরকার আ হসপিটাল মতে সরকার সে কেলাং হেম আলং লাসন সি আয়ুষ্মান কার্ড সিতামে আকে জয় পেন পিল লাকে কেসো কাচেলাং আকার্ড লো বনটা লাসো আয়ুষ্মান কার্ড কে পি দুন আহুত আধার কার্ড কে আখেনাং সট আধার কার্ড পেনসি আবাং ফুটিন কেসো কাচেলাং আতুমাফান পাংথে গুন চজি আধার কার্ড ডোলোতে পেনাং আনকে আকে জয় পেন সে চেলাং লং লাপেন আলে পাডোলো তাংতে আধার কার্ড কাপালং জি আফান কো আন আর্টা আহুত পেনসি জকলং জি চেথানাম ইকসিনাং আর্টা নিংকান ফ আবের লাপেন অসমার আমহাংকে ঠেক মি আতুম সিতামে আধার কার্ড জয় কে পেন জক লং আপ্রাং সি আধার এনরোলমেন্ট সেন্টার আলং দাম ইকনন বনটা আলাংলি তুমাফানকে আপো কালিতে আপে আধার কেরা পেন সি জক লং চজি লাসোকে জক দাম আহুত ওসো আমহাংকে ঠেক আলো আপো কালিতে আপে আধার কার্ড লাপেন আপো কালিতে আপে আরিমুন পো পেন সি বায়োমেট্রিক আলং বেয়ার নাং জি লাপেন অসমার আমহর পিনাং জি আনপাটা লাসো আহুত সি আধার এনরোলমেন্ট আনম্বর লং জি আর্টা নিংকান ফ পেন ক্রেনের ক্যাব আধার কার্ড কে জক দাম আহুত জয় কে জি আফান আহেম আসর আতুম কি দুন সে আকিমে কে জক দাম আহুত ওসো মাহাঙ্গে ঠেক আলো লাপেন কে দো আদিম হে হুই আলো প নাং জি আধার এনরোলমেন্ট ফর্ম আলং আংটন পাপ্লেংলিম নাং জি লাসো আহুত মোহর সিতামে এন জি আনপার্টা ফিঙ্গার প্রিন্ট মতে আরিমুন পো বেয়ার নাং জি লাপেন আইরিস স্ক্যান মতে আমেক আসো আফান মেসিন আকেরা পেন মোহর নেপজি লাসোহুদ একনোলেজমেন্ট স্লিপ লাপেন এনরোলমেন্ট আইডি আনম্বর লং জি আধার কার্ড কে ইউ আই ডি এ আই আতুম এনরোলমেন্ট পাচুন ডেট আফি সি লং জি চিক্লোই জন আন আফি আনসি আধার কার্ড লং জি লসন্থত সি আর্টা নিংকান ক্রেনের ক্যাব আব্বাদ আতুমাফানটা কেজক আতুমাফান আওয়ার সাই পি পনল লাপেন আর্টা নিংকান ক্রেনের ক্যাব আব্বাদ আতুমাফান নিট্রক্সির ক্যাব আন আফি সি আধার কার্ড লং জি কেলং জি আর্নি নাংলে লোটাংতে ইউ আই ডি এ আই ওয়েবসাইট আলং মেথাং ই আধার ডাউনলোড আওয়ার সাইড তাংতে নিংকান ক্রেনের ক্যাব আব্বাদ আতুমাফান কুপুসন বেন্সি আধার কার্ড কাপালং জি আফান সাইক্লেম দাম নাং জি আপ্রাং সি টেবকহেড আধার এনরোলমেন্ট সেন্টার আলং হুমরি দাম ইকনন লাসোফি আধার এনরোলমেন্ট ফর্ম আলং আমেন পেন চেংলক কেডো আদিম হে হুই পাপ্লেংলিম নাং জি ডকুমেন্টস মতে লো কিপিডু নাং জি লাপেন কিক্রং দু নাং জি কে ভোটার আইডি কালিতে রেশন কার্ড মাহাঙ্গে ঠেক আলু লাপেন পাসপোর্ট পিদু নাং জি আধার কার্ড কে আলমসো ফান চটমা মতে

0: কাইকে আফানলো চেথানাম এক্সিনা আধার কার্ড কে এক্সপায়ারি মাতে কিজুত আর্নি আবে 12 ডিজিট আধার আনম্বর মাতে আফায় কাইকেটা ডোবের পো তেবন সিতামে আধার আলং আমেন লাপেন কে দো আদিম কাপাকেং জি আফান নিং হাং পুলোতে পেচক উন লাসনসি নিংকান ফো পেন আবের আসমারাতুম ফানকে নিংকান ফো আফি আনসি আরিমুন পো কে বের বায়োমেট্রিক আবারসাই লং জি জং সে আধার কার্ড ইম্বোডেট পুলোতে নাংলি আকিমি সেলাম ইক নাংনিল তেবহেট আধার এনরোলমেন্ট সেন্টার আলং দাম ইকরা মোবাইল নম্বর পেন্টা পুথত কাই আটেং লং ইক জি লাপেন ইউ আই ডি এ আই ওয়েবসাইট আলং পেন্টা পুথত নাংলি ই আধার ডাউনলোড আবার সাই দো লাসে আধার কার্ড আসাই ক্লেম ক্লিলাং পুলোতে আধার সেবা কেন্দ্র লাপেন আধার এনরোলমেন্ট সেন্টার আলং হুমরি দাম ইকতামে আথেমা রং রূপ লাপেন রং সপি আলং কেপাথির রাতুম আন সিতামে নন ওভেচু প্রেকচু অকাইকে আধার কার্ড আকেনাং সত প্লাংটাংল আজাদ সরকার আস্কিম চোহাংদুন পুসিতামে আপ্রাংসি কে আধার কার্ড কেনাং সতল আংত নালাম কাছি নিমু চজিয়া ফান হেম তত লুন পেন ইউ আই ডি এ আই আ ওয়েবসাইট আলং হুম রিক তামে লাসো ওয়েবসাইট আলং পেন আধার কার্ড আপুথাক আসনসন চার্লি দামলং লাপুয়ানসি আধার কার্ড আকেনাং সত পাপুথাক থি হেক পেন লামজির চেথানমিক চলল
1: লাপন আপর নাংলি তুম থান পারে এজাই মেঘ আং দেং আলং পেন আধার কার্ড কে নাং সদ আপুথাক প্রিস্কা রং পিপি পেন কে তক লাপেন ধনঞ্জয় রং পি পেন কে থান আলামচির আর্জুলং একটাংল থান পারে এজাই মেঘ আং দেং কে লাপোয়ানসি কানটনিংলু নাংলি তুম জাই মেকার জুবম লাকে আকাশবাণী দীপু আলং পেন তাংতে ননাদন্থু ইংলিশ আলু নাং দেং আলং পেনলে আসনসন ইংলিশ আলুঞ্জির আর্জু ইক সিনাং কেচেংসি আলুন আর্জু ইক সিনাং লাকে এডেল কিলুন আলুন আলুন আলাম থে ইজি অন মি ট্যাংতে লবাংস আলুন আর্জু ইক সিনাং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দি ফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়ালং
2: লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরে পর পরফাই ক্যাবরা মিনি থংকে প্লাংটাং প্লেংটাং ল তংতে আদুন্থু কার্বি লামার জানালো নাং ডেঙালং পেনলে আসন সনালুন আর জুইক সিনাং কেচেংসি আলুঞ্জের আর জুইক সিনাং দিদি মলুরি লং আলামার জানালুন সিংবি চিপা ওয়রি দে নাং পোয়ালুঞ্জের বিদাসিং রং পিলাপেন বাড়ি রং ফারপিয়াতুম কিলুন লুন তাংতে লবাংসলুন আর জিক সিনাং

কার্বি লামার জানালুন আং দেয়া লংপেন আদুন্থু হনজাত লামার জানালং আলুন আর জুইক সিনাং লুনসে পো লংকেরি বে পেন কিলুন আলুন আলুন আলাম থে পিয়ার্থে আলং আসন কে অং তাংতে লবাংস লুন আর জুইক সিনাং

লপন আপন নং লিতুম লেখা লামার জানাল আলুন জিতেন তেরং লাপেন মিরমিলি রং পিপিয়েতুম কিলুন আলুন আর্জুলং ইতাংলো আদুন্থু করপি কুংরি লামার জানাল আলুন সুরেন বেপেন কিলুন আলুন আর্জুক সিনাং আলুন আলাম থে নাং চিচিনি নে তাংতে লবং সলুন আর্জুক সিনাং

0: লাকে আকাশবাণী দীপু তংতে নোনা দুন্থু আজাই মেঘ দাম ইগলো না নিঙার লো আলাম থে আজাই মেঘ লবাংস আজাই মেঘ আং দেয় লংপেন জুনাকি ইং টিপি আনিঙার লো আলাম থে আর জুইক সিনাং
1: কারডম নিমেন কে জুনাকি ইং টিপি তো নন নে কেকলেম বম কে ডাক ডিফু বাজার হিটি অলং সি চকলেম তুন বম ল কোভে বিথি পুসি চিয়ডম বম ল কোভে বিথি কে জর পেন্সি এ কিসু কুন এ পুনন মা হেম রেড পুনন এ স্কুল সমারহান কাপড় হি পুনন সামি ডাক পেন্সি নিতুম ক্লেম বম ল নন সামি সমারহান কাপড় হি ডাল ডাক পেন ল ডন রা ফানিচে লাং পুসামি ডাক পেন ল লাসে কাদু কবে আতুম সামে থেরাক নাংনে তুমিলি চর চলাং আচিং থরি ফানকে লসনসি তুম থেরাক রে পিন পেন তুম ক্লেন পম বম নাং প ইসমার ফান সামে তুম প প পরি প নাং প বাং আসুকে বাংকে থেরাক রে বাংকে এ চুক্লেম চ দাম তা বাংকে থেরাক রে লাসে ইলি আর লেং তুম সামে থেরাক রে নাং প ইলিটা উন আন পেন কে ইলিটা চুক্লেম প নাং প কাঠেরাক বাংকে ওয়ার ফেট নাং পো ইসমার কেরেং নি ফান কাপড় হি কিমি সেন জি ফানসি ইলি তামে মাথা নাং পো কাই চুক্লেম ক্লিপ পি না কাম সামে চুক্লেম নাং পো নিলাম থে কেলা আন সিং টন লো কারডম
0: লাপনা পর নাং লিতুম নিঙার লো আলাম থে আজাই মেক আং দেং আলং পেন জুনাকি ইং টিপি আনিঙার লো আলাম থে আর জুলং ইকটাং লো আদুন্থু সোয়ার লো আসে ইংটং আজাই মেক আং দেং আলং পেন সোয়ারলো সোমারা তুম বেহা বেপার কেক্লেমা পুথা রোসলিন টক বিপি লাপেন হুটবাং রূপজিলি ইং টিপি তুমং বং চিহু চিপুর আলাম জের আর জুইক সিনাং
2: কারডম গাদুকা বে রেডিও কার্যারা দোয়ান ফান্তামে পিনি নীলিতুম চিঙ্কি চেথান আজয় মেগালং বেহা বেপার কেক্লেমপন পেন কোয়ান আলি দোমা লাহাই হুয়ে ফুটাকসি চিহুচিপুর পাদো পঞ্জিয়া ফানসি বর ই ইগল লাবাংসু চিহুচিপুর পঞ্জি পুরা নীলিতুমহীন পেন কাচোফাপন সাংপি রুসলিন তকবিপি আলাংলি তামে বেহা বেপার কেক্লেম পেন মেনা চার্জাব থেপ আবাং ফিল লাসি আলাংলি ফান্তামি আপর নাং চিপি পেন ডাক নাং চিতং দুনাপর চোরোপাজি রিগল কারডম
3: কারডম
2: তংতে কে চেংসি কাদুকা ওয়ে রেডিও কার জোয়ারা দোয়ানা ফান নাংলি কে দোয়া ডিম লাপেনতে নাংরি কে ক্লেমা পুথাক চেথানিক জিমা
3: ও চেথানিক প নিলে কে দো লাকে দীপু রং চিংরি লাপু ডন বস্কো জিরসং সং নাটপানসি নাম নাংজি লাপেন নিলি বেহা বেপার কে ক্লেম লাকে রং খেলান নন মার্কেট কিমি পিরেন তেরন কমপ্লেক্স আলং সে নন নিলি দোকান ডাকছে দো নিলি কেক্লেম

0: que Roy Kangtip si Klembom.
1: Kalang di curo parlo tangti nang li kulat kang pupon do punang linon chitan pon tangti labang so kulat nang li kupuson ben si kepang cheng pon iklo chitaning jima
0: nili kepang cheng cheng ke nili methang a hok pen pen chitana pon nili methang kawe de da bang a hemtun pen pot ama si bor ipon lo ining kamatha pen asab asab pen seta chengtor pon si kemi bu asinili misin ihum chenam si halasut chohangdon ladak kosane council long misin pipi po ama si block long pen chohangdon ama labang so misin si pen sinili cheng ilo
1: kalang di tangti nang li ke klem long pen ke pang cheng pon cheng nang li kang ti pahin sinang li pang cheng pon kalang di
0: no kalang nili kang tip me thang training putakali ahok pen chetan pon halasut training putadak itum karbiang long ke avelang so server fell pusita hala suhudla mohila sumiti pudo dak join torong pi hama theng no long la dak si ka do ka ve tum sita lapo ka charli dam se ta ili a chance ave a the mahala sud paper kang tip se than ji sita ili ke do work paper da chonam dun mo ve charli dun mo ve a pe ta ve la pen ha dak ke than sita than ge than ta muni do lo pot mane hasun mi sin ta komre la person mi sin ke odun ja chance ve bon se time thang chibor inang ji pu ka matha ben labang so ington te de pen se pinyar ni la pan ching tor do nigla
1: choro parlo tang te ili tum beha paper claim je phan kwan ki claim pon kabor inang ji anso se paprang dun je phan
0: la hen lo muso nanang ankar ju hen la kenang sor nai lo etum beha paper ke claim pulote la dak eme thang e od edur anasi akenang so pipan ma pulotang te kamatha ingching mon nang ji kamatha chelar voi ve da nang ji ing thik du nang ji bang phan kang ki me sen nang ji bang phan ke deng me sen nang ji la pen thek the det pusita ka chuning ri dun pen si che than nun pe me nang ji la pen isia kam klem lo tang te nang chun che tik pleng ple tik ke klem ji phan si bor in nang ji alle ge do ta do ji alle ka ve ta do ji bon si ta e tum ke klem bang ining si paning ding nang ji la han la
1: kalang di tangti nang lison tak thak be ha be par claim jining hang tum puliti sike ke endun ji lapson akenang sodoma
0: akenang sod do person lo sike ke envek nang ji basita nili methang ke claim a sai na nang che than lo bete ne ke sike de endun de hala sod pen ta sita isya ke mang do soar lo atum pulote ke roy kang tip ki phir ke thak থেকলোতে মিঠা আচরা ফান আসমার ফান দন্ডরা পরিয়াল ফান সিতাই চেরাপন লংপ কো আনসি এ হেমাসর ফান চোহাংডুন পমা এ হেমাসর আকিরি কারলানকে হেমা ফান লংপ লাসি সর লতুম পলতে লাই থেক নাই জি পমাসি ট্রেনিং আবি সিতা এ মিঠাং কাবর ইডো লতে মানে চুনজি লাপেন হালা থেক মুছটা তুম লং কাচলাংডুন কাচরজুডুন পুসিতা মানে হালা সোহতকে নীলি তুমহতকে লাপসন আথাই বে বনসিতা ননকে লাসন সি কার্জু আথাই তাই দো কাছারলি আথাই তাই দোল আছে সিকে এন জি পুলতে নীলি তুম সীতা ননকে সিকে কি পিপ নীলি গভর্নমেন্ট আলং সীতা রেজিস্টার সেলাম দেল লাপেন সার্টিফিকেট ডিপ্লোমা সীতা নীলি পিউন লাসে আনি কান বাং সীতা নীলি কম চেট পেন সীতা থান পন লাপেন লাপসন চেপাং রুম পেট পেন নাঙ্গে হাংলতে নীলি মানে লামসাম পেন সীতা কে থান দুন নীলি চিসিক লাপেন থান নুন বমলো প্রাং প্রাং পেনটা
1: চোরো পারলো তাংতি নাংলি নুন হেজং চেথান পন নংলি সরকার লং পেন সামি রেজিস্টার দুনপু তাংতি লাপুসন থাক থাক বিহার বেপার কে ক্লেম তুম বাং দু পারপি মা মি তুম কে রেজিস্টার দুন দে লাপুসন তা দু তাংতি রেজিস্টার দুন জিপুতে কুপি কে ক্লেম পন আকে নাং সর ল
0: ও লা বাং সে আকে নাং সর ল আথেমা গভর্নমেন্ট ল তা ইলি ইরি ইসি অনুপাক সন হে ইসি কলম সন ল মানে ইসি চ অডং সর লাল পো ক্লেম তা পরে সিতা মানে আকে চক বিদা জি থান ল পলতে ইসি আর ইসি মসন দলতে মহালা তুম লোন চোহাংডন নমকে লাই ফেসিলিটি তা ডপিক ননকে জয়পিক মেশিন চোহাংডন তা নাং সার্টিফিকেট দোলতে মানে লং জয়কে মাজক আর্লিং থে লং তা নাং সার্টিফিকেট সে নাহাং পাপরাং জি লা সপসি নে হাসুত কার্বিয়াং লংকে আভেলাং সার্ভার ফেল তুমদো মোপেন নে থানল মহিলা সমিতি তুমদো পেন সাপারেট লা পো মেথাং রেজিস্ট্রেশন পোকে নিলি দেলাং লা সে নন নিলি মেথাং লা আন থাং ঠিক ঠে পুসিতা নিলি ব্রাঞ্চ মানে চিংডাক ওলো চুকি হালা দায়িত্বর লাপেন ওয়েসনাতা হামরেন সব হালা তুম আনতা নীলি লং স্টুডেন্ট ল নন হালা তুমকে নীলি পার পারলো আলাং তুম আখি দোক দাদ দোকমা আলাং তুম কে চেপাং তৈপন নীলি মেথাঙ্গে আবানলোতে মা

0: ke kaita mane choklim lim la si la tumta nang do don thek sar lo jong si ili a hem pu bang jong si chok chi pite nang ke rab do na tum helper tum sita nang do don bang de jimate sita pinya ni ke la tum si a hem pu son lo ili hala tum phan ili kang hon paprang nang an ke bang te phanang hon po an ke bepar ke klem buti inuvet le ki un nakam gali cherap chiri ihi hi pen amane abuthi and la son agyan hedi charju seroy nang ji
1: তাতে নাংলি কুলালং কি জরপন পেরিয়ে লাহাকে নাংলি অনলাইন বুসামি জরপন মা
0: অনলাইন জরাতেং ল আথিমান সিদানে নিনিং কে মাথা দাম ট্রেডিশনাল পুসিতা পিনি পেক কে বাং দো পিক ল প নে পিনি পেক কে বাং গে নে অন আন নি মেথাং আ প্রোডাক্ট পেন পেনসি নে তা চে পার যা বলাং পুসি কবর ই পিনেং কে লাসি আমা সি নাং তা নাং নাং পিলো নেলি লাপু সল আম খাতা পাথাক প হন কি পুসিতা নন লম কে আ পিনি আ ভালা ফেশন না লিং লহে ফেশন বাং এনজি প্লেতে আ পিনি আ পেক কে বান কক রয় প জর প আনকে অনলাইন বাং নাং জি পতে পিপ বাং কো অনলাইন নাং থাপ পে সেটা লাসন ল এনকে লাকে এমব্রয়ডারি আহিন লহে আকো আচয় তা রয় দুন ফিরন পেটকে ডাক মাসি নিয়ে আলি ছে লং লক মাতে আচয় তাঙ্গে বাঙাল লং ফ্লে কাপ জক প্লট পো আচয় তাই নিয়ে রয় পান্ডার পু এমব্রয়ডারি কোতেই রয় এট প রয় ডেট ল তেনকে আচয় তা রয় ঠেক মা রয় ঠেক এনকে সোয়াতে বাং নাং থান পনকে লাকে রয় নাম দাঙ্গে ডাক মাসি ডক পলাসি ই সিভেট বর এল পেন কারিলা আ গ্রুপ পেন তা মে চেলাংরা বাহিনীকে থম আনিং ছে চর পেন চেলাংরা লা সন ক্লেম লতে আনকে মনিতা বাং বম্প চান বম্প লাপ ইনোভেট দো কক লতে ইলি তাই কেনে বোরহাক তে তিমাতে দি কে দো হে ইনিং ওই সি সন আছে বেপার কে ক্লেম তা ইজির পি মেসে না সন ছিরিরা হেদি নন নিয়ে বাঙ্গে নিমেথাং ইনোভেট সি চার্জ আবলো সিতা নন নিজের পি কে নি স্টুডেন্ট মেসেন সেন চংবাই দন লেট তিতিল লা এলি কে থান বেন চিনি মাতে লাগে নে লং দোতে লাগে চক প লা নে লং দোতে লাগে কে ক্লেম পিপা মেসেন প প লা সন থাক থাকসি বেপার ক্লেম জি সিতা বাঙা থম প্লিপ লে চেরা বিবেতা আর নিং কে ছে তন পেন ক্লেম লতে চিংঠো
1: তাংতে ইলি তুম সেটা মেয়ে থেকপন লং পেনাং আন বেপার কেক্লেম তুম অনলাইন পেন সেটা মেয়ে জরপন তিতি তাংতে এলা বাংস অনলাইন পেন কুলাত এ জরপন কোয়ানালি দো
0: আলে দোলা নন নে বাঙ্গে লাসন লোকে অনলাইন না তেংল মানে হেম লাদাখ চাঙ্গা পাচ্ছে এন বাঙ্গে নে কম ও মানে আহেম আহেম সিল ডেলিভারি ডেট আসন ল লা অনলাইন পেন পুলোতে লা হালা কে রয় নাম তা লং প আকো ইলি কি পি নাম তা লং প লা হাই পেন পাংরুম পেলতে ইলি মানে আলি চেবাং লাইলাকে আহরমু আলিং ল হে আলি কি দু ওলো অনলাইন পেন পুলোতে এ মেথাং দা দাম চকলট পোমাতে আকো কে নাম জি আলং পুসিতা এ মেথাং পেন দাম পাকল কে দাম নাম তা লং টু প
1: কালাং দি চরপন তাংতে নাং দি কাপড়ে কা দিম লং বসামি নাং দি জরপন ল মা
0: ও জরপন ল পেনাং আনা দিম গে জরপন লং লো লাপো পেনাং আন রয় প সিক বম পে ননসন মো কাংসাম হলতে সল সি নাই পুপন নি তুম গেলা নন বারে খাই সে কেলা সন সে রয় প আনকে আলং কাপড়ে কা দিম দাম প জর্ডন প লা পেনা প্রাং প্রাং কেলা ফেস্টিভ্যাল লং তা নিলি কন্টিনিউ সি নিংকান কে নে সুসে নন তা সার্টিফিকেট এন মতে লা কি বিদন পদ হে লা স পদ লা ডাক্তার মানে নাং এন নাং হেম কাছে ওয়ান পুগাবি নাং ইসি কে জ্বর পতে ইলি চার্লি নাং লতা ইসি আদর টক ক্লিং নাং নে লাপেন আদর বাদ দুন ও নাং নে নে লা আনপেন চি সাপেন লা আনপেন লতে নে চিংঠুর ইজি নে তা ছিলু চক ছেল মানে আস্তাব নে চলং চিত আন তা চক লাপো আবি সি পুদুন লতে আকাং টু ইয়ান পুদুন জেট সে তা হেদি লা তাই তো মালে বেলে সে লাহে কাচার দিপ নাং ইন্দু
1: চরোপার লি নি ফানসামি পিনি আজাই মেকে লাপান সিং টনি কপ আপরালাম দুই কপ লাসি পুথর লিলি তুম চিঙ্গি যে থানথু পামি ল না লাসি চরোপার ল নাহলি ফানসামি নাঙ্গে চি টং দুন পেন কাদু কাবি রেডিও কার জোরাত ফানসামি বেপার হিন কোসং সি পাপ্রাং দুন থেকজিমা কোসং সি চিংথু থেকজিমা লাহাই পুথাক নাহলি ক্লাডাক পেন থান পা চিনি পন পট চরোপার ল
0: কার্ড
2: লাপন আপর নাহলি তুম সরলো সেং তো যাই মেঘ আং দেয় লং পেন সরলো আতুম বেহা বেপার কাছুকলেমা পোথা রোসলিন টক বি পিল পেন হুদবং রূপজিলিং টিপি তুমাংবং চিহু চিপুরালাম জির আর্জুলং একটাংলো সরলো সেং তো যাই মেঘে লপানসি কং টনিলো

লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরে পর পর ফাইখ্রি সিরামিনি থংকে প্লেংটাংলো লাসি মুম্বাই পেনকা পাচিতা বিবিধ ভারতীয় জয় মেঘনাংলিতুম আর্জুলং একপো

কার্ডম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিয়েটার জেগ থাকে থানা পাং নিলি বন্তি টিমুকি পিনি চিফ মিনিষ্টার নিজুত ময়না লাপে নিজুত বাবু আবার সায় আফ্রাংসি আউ আতঙ্কা পি পাজির পন্তাংলো বাংস আবার সায় জগপ্যান বাং লাখ ফরা সুরিপ লিকেবরা হিনী চার্লি বাং ফুয়াতুম আলি লংপো নিজুত ময়না আবার সায় আংকাং আলু ফারু ক্রেহিসি লাপে ক্রেহিনী আংদেন কাচার্লি আতুম ফান সেকা ফারু নার ক্যাপ ডিগ্রি কাচার্লি আতুম ফান সেকা সুরি সিরা ফারু হিনীরা ফক ক্যাপ লাপেন পোস্ট গ্রেজুয়েট লাপেন বি এড কাচার্লি বাং ফিয়াতো ফান সেকা সুরি হিনী আতঙ্কা আচিক লোজন্তিন পাজির পনপো আনার লোপরফ্রাই ইসিয়াহুদ খানাপাড়া আই এস বিটি আলং নিহাং নিটুর পেন আফ্রাংসি ভিজা আফারমান কাচুনিং রিপন আসেন্টার কাংপুপন আলংটা চিফ মিনিষ্টার ডক্টর শর্মা চেতং দুনলু ইউনিয়ন ক্যাবিনেট পেন আরঙাজে কাতালনপন আবতর আহুদ আনং ই আসন বাংলাক ক্রে সিরা বাং সুরি ফ্লিকেপ সুসিজ রেলওয়ে আসাই খিয়াতু মফান নি ট্রক্সিকেপ রানের ক্যাপ আনং নাম কাচেংবার পেন বোনাস কেপিপঞ্জি আফান চেদন দুনতাংলু প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদি কাচেপামে ফুপেন কাপি দোপন কাচেতং আলং ইংটন পন্ডে লাফি বীরটা পাংডা আতুমপেন চিঙ্কি চেথান পন আহুদ সি ইউনিয়ন ইনফরমেশন লাপেন ব্রডকাস্টিং মিনিষ্টার অশ্বিনী বৈষ্ণব লাসলামথি পাচেতা কনলু বাংস আফান সরকার পেন সিকা করুর সুরিহিনীরা সিরকেপ আতঙ্কা পিছন পন্ডাংলু রাভা হাসং মিসিং লাপেন টিওয়া অটোনমাস কাউন্সিল আতুমফান কনস্টিটিউশনেল আমান কিপি কাপাজির পঞ্জিয়া পুথাক কাচিংবা ইপঞ্জিয়া ফান মেঘালয় স্টেট পেন আবারিম রায়কম চারিবাং আকে হয় এল আর বিষ্ণয় আফানসি মিডিয়েটর লাপেন ইউনিয়ন সরকার আদুলার আরপু পেক পন্টাংলো ইউনিয়ন হেমরিত মিনিষ্ট্রি লসব পুথাক হুকুম পাচেতাক পন্টাংলো পুসি পাচেতাক পন এডুকেশন মিনিষ্টার ডক্টর রনুজ পেগু সরকার পেন কেদেং পনাকেং কাম আফান কুরবাংথু পাজির পনসি সোশিয়াল মিডিয়া আবির তা জগ পেন বাংসো আকেং কামসি খেই কেথম হামফাং আতুমফান আনিং কামাথা কাপাপ্লেং পন আহিন আর ডি কিদুয়াসাই দেং পন পপু পাচিনিলো কেজং পনকি কেদামতাং আনিংকান মাতিজং নিফাইং কয়রা ফ আনি রাভা হাসং মিসিং লাপেন টিওয়া অটোনমাস কাউন্সিল আদুলার আতুম পেন কাচিংবাই আলং ইউনিয়ন হেমরিত মিনিষ্টার অমিত শাহ সি কনস্টিটিউশনেল আমান কেপি কাপাজির পনাহীন কাচিংবাই লাপেন কাপিচুন পনাফান মিডিয়েটর লাপেন সরকার পিয়াদুলার আফান আরপু পেকপন পপু পাচেচাক টেকাংলু দিহিন আনিংকান আর কয়নি ফাই থংকেপ আনি ধেমাজি কারেং সাপুরি।

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তি তিমুং পি কাদো গভিয়া ফান্ডা কার্ডম বাজির সি কার্বিং ডেং পথ ডাং কন্ঠুল বিকে প্রিয়জি ক্লু নিফাই ক্রিফ থেমান আর্নি কার্বিং ডেং কে ভাং মিডিয়াম বি পেন মিটার ফারু পিরা ক্রি ইসিরা তগড়া ফ কিলো হার্স পেন ফারু টক্সরা এঙ্করা সির কেবলা পেন মেঘা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তগড়া ট্রক হেনলু আদন্তু আং দেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আরজিক সেনাং পিনিয়া সারলামথি চারহি নচিত আর্টা পাথারি ক্লারডাং পুটা পুনু আকলিম আংফারলাং পুটা পুনু থেরাক কাচিপালাম লাপেন কাশিক সাক পাফানসি কি পুদা লামথে কেমান আহুদিসি ইনুদ আলুসু চারহি থেক পিক পুসি কাইটা চিপিন্দাক পুসিপু আর্নিসি ওসু ইনুদ থিলতলো লাসি হালাসু আলুসু আফানসি পাচারহি জি পুরা হাংদামলো কাচার হি আহুদকে থেক থে অং আমাতসি আদুং কিদু আনে আফানসি চাথানলু লাসন আর্টাকে চারহিনু চিতলু নে লাসি আলাম

থে দুক আলাম থে কে পারাম দামকে লাপুটা পুনো লাসনটা পুনো পুটা পুনো হাপুটা পুনো লাপেন লাসনটা নিজে দুপু কাশিক সাক আফানসি কিপু দামালাম থে পিনিয়াসারলাম থে লাপান হেন লাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিগে থেমানী আপসি লুনাং দেং আলং পেন লুনবারি মাংদেং পেন আসানসন আলুঞ্জির আর্জিক সেনাং পিনি লুনবারি মাংদেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জিক সেনাং সারপো রংপি কিলুন আলুন ভাইসং আলুন

নাংলি তুমার বেংদেং কার্যলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বেংদেং কিবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তাবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরা এংকরা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তগরা ট্রক হেনলু আদুন্ধু লুন বাদিমাং দেং আলং পেন লুঞ্জির আর্যজিয়া ফ্রাং আদুন্ধু আং দেং আর্যিক সেনাং কাংনেং আহানমি কেথান পঞ্জিয়া বাং যোগেন ইংটি ততাংটি কাংনে কাহানমি আর্যিক সেনাং

0: edona hem penanso banghini dolo hala bang sahot arni si alo so bang sari jing thang pon pa me si hithi dam lo hithi penang kile pen hem alo wang si apena na phan nang chi hang pasik wat la ape so bang hem alo nang lut serak serak pen si apena nang chi ri si pini hithi ke dam hot alang ku pima ka chi tong alam thi nang ke than je phan alang sarmong sarmong pen hemar lo wang se apena na phan chang la thang de ding dang apa a ding dang apa a na ha ding dang apa arjula hemar lo apena na bang ke o su phan an ki phim ape so bojar dam dui po ma o su hemar lo bikan ko ga joine o so ka chiru ong se apena na bang ke o so phan an ki phim ti bi kok si ko pia la mati ho উঠত আপিছ বাঁহ
1: কিনিলা আই নাহে কেনিলা পিনি নে হিঠিকিটা মাখুঠে দি নে ফান তাংতে অক জাং নাং তিন কক নে সাদি ডংলে ব্লো কর জাং নাং তিন কক মার রিসু মারা তুমি ফান নাং কি বট ডুন্টি আল্লো গতি নাং কি বট বেঞ্চে থাকা লিলাং নে ফান কে পুমাসি নাং লাং দিন ফ্রং দি ও বাই আলান দু পিক মাহেদি নে সারি ডং লে পেনন পুটেলে অকর জান নাং নাক লাং মাহে ডাং আপু
0: ডিং ডাং আপু বাং উডুডু মেগাসন ভারি ভারি পাঠেছি আজি থে পিবা ফুন পেনসি আনকে থাক দুন থুল
1: আ হাগল তি মা ডাং পে আ হাগল না কে সারি চিং থাং লেপতে যে নে কই কে অকর জান আসনলা বানারজি কি মেংতে জিনি কই কে পরমেশ্বর তেরেং আলাং পংগা ফিজিকি বিলো ওপাই ওই নাং নাং জি হাবি কি ডাবল তাতে
0: রিসু মানাং এ বাচ চটি গলি এন্তা ওগি বং হোম নাং ওয়ড নি লাং হে
1: কপি পু ভালো কি রোজি গলি আমি বেশি নাং পুরং বই হি
0: এ দন হেম ইনুট আউশো আপে হান আন কিতু না লং তদুন লুন সি আপে হান সেরং কিতু না লুম ফ্ল্যাক হুম লুন জক সি চং জক থর থর চং লে খাম হাম থেক লং সি আপে বাং মেন মেন আসা মস্তি দুন জক আমেক বই হুয়া মেক সন ভাই ফারি পাঠে প্লাম লুম সি ও সো ফান মেং পং সি পুল
1: সামস চং জক থর থর দেরি ও সো কো পো সি নাং সামস লে কে চং জক ওয়ার ওয়ার কে চং লুম লাম লাম কে চং জুম লুম লুট তে হাই ল এমেন কে ব্যাং মো ইদি লাং নো দা আপ
0: ওসো বাং আপে ইপু ডালাম পাতি পাতি পেক্সি
1: আচু রে ইভেরি দিতে মাসি দে লাং নে ইর ইর দে জিমা তুলে তাংতে হাল আর লিংগি থিয়ে তুম জোলা অফিসার আসো মারা তুম কাই কে সামোস পেন কিচু জলপান কিচু আসন সন কিচু হুট ইং জুবলুট ইং জুবলুট কেনতে আদে লাং নুডাক লুমা হেপাই আলান্তি নাং তা নন হেসি কেসো বেন থুরমি রাং লাং সি নাং তা নাং হো কে লাম অং সি লাং তা হানথর কে চু কাং তুং সি নে কা চাং জু বপ নাং চু লাং দে নে এলে বে
2: চেলা আবলে লাং কাই নাং তা ও সো নিং কে তাবরে রেড বা
0: সার পি মারা তুম সার পি মারা পুনচে ফোন পে ও কর জাং আতুম আসন কাচে পারজি দুন আমি লুমং তমরে জিন্স আলং পেনচি ওয়ানসি হেম আর লো ড্রেসিং আইনা থেং নো জিং থাংসি ফার লেব লেব ফার লো লো ইহি চেলাং ইহি চেলাং ইহি পামি কুই ইহি পামি কু আহত পেন কে ড্রেসিং আইনা হতা পামি ওয়াং আহত পেন কে ড্রেসিং আইনা হতা পামি কুই তিতি সে আলং বা কে কে পাং এ ফাং লাব ল কেং অপ কাং চিম দং পামি সি আলগতে আং তুর স্টিক কাছি হিপা এর সিপসি আপেনা না ফানচি হাং
2: নাং হে এ নাং হে ওয়াং সে লাই থাতি লো নাং লাং থা নে কে পাং এ নাং লাং থা তে
0: পিনিয়া কাম চিং খান রে দক ক জক আপেনা না বাং
3: কপি মাটি নি লাহা কাম আর কাচিং খান পিনিয়া নাং নং হাং বাজে দিহি কাম সন পা ওং ওং

নন হয় দয়, হাইলুন সে নাংতা জাগ বেচিল মালং পি আথয়, আয় আগবে নাংতা লতি রয় জয় জয়, প্লাদাম কে লাংতা রা আথয়, আইলুন সে নাংতা আথয় দম দাম জয়, রূফা বাং নাংতিন ক কি থয় নাংতা কালি আকি হয়।

দামজয় রূপা বাং নাং তিন ককি থয় কি থয় নাং তাকালি আকি হয় আইলুন সে নাং দম জয় সি কি থয় লুন সে নাং থুর প্লুরা কি হয় তাং হো লাং রি নন হয় দয় তি ই লাং রি নন সেং লং হাই লুন সে নে মাল লং কারালু থেন ফেন থন চি লুন সে নে মাল লং কারালু থেন ফেন থন আই বাদ ক্রাক লু নে তা মাল লং পি আং সং আয় বাদ ক্রাক নে মাল লং পি আং সং চি চার দাম কে নে তা মুলাত কুর চি রং ই লুন সে নেতা থয় পি আহিন পাং নো রং চি চার দাম কু বাই আতু কং আ চি রং পো চি রং তাং বলন দু অং ই না ফান্তা কালেং না কাম নন ওয়াং পো নেতা মুলাত কুর চি রং চিরং পো চিরং চিরং তাং বলন দু অং ই তাং হো লাং রি নন সেং লং তি ই নি স্বরূপ খা দন সেং লং হাই লুন সে নাং সি আবি নং আই সি এম থি নাং ক্রম নাং যম ই নাংলে সুচিং লু দুন নন নাংলে সুচিং লু দুন নন সুচিং নাংলেং ফি নাং চি লন ই তাং হরূপ খা দন সিং লং সুচিং নাং বাদ খা খি লান বং আই সুচিং নাং বাদ খা খি লান বং ই নাংলে সুসুরাই কম নন তাং হরূপ খা দন সিং লং তি

0: সি দু আইলা সা চরনাং হিরিং জো লা সা কানা রং কি দু তগলি কারলি কা মারসুতি।
1: লাপানো পর লোন বাড়ি মাং দিঙা লং পেন লুঞ্জির আর জলং থাকলো লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিগা পর্যক ইং লোলাসে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং পেনাল পাঁচ ইং তো নিকলো পেনাবলে পুথলা পর তেং পেন চেতং থাকলো নাং দু মে থাকমে কুরবাংথু

0: আর কোলার কি ওর সন থাকছে লাগে রিদিমেট বলো
1: ও
0: এই নিন খুশি প্যান কে বনাই পড়তে
1: হুম
0: আনিং ডক তুম ডকলো
1: কালা
0: ডকলে তুমি ডকলে লহে
1: ডক দে তুম
0: সিতামে হালা বানিয়ে না হছি তয় জং জং না হছি তয় পোলো তে আলাং আনিং ঘাং পেন আদিজেন
1: হুম
0: লাসি বনাই পিনাং পো
1: হুম
0: ও কে
1: কালা
0: কাপড়ে কে তুম বাং আনিং ডক দে
1: কালা
0: সালাম
1: হুম মেপি গেলাম না
0: হ্যাঁ
1: তাংটে চেথা নাম তো সিনাং হলা নাংলি লং নাং কাচারলি দুনা তুম নানা বাং কে বাং আমি থাং মি থাং সি চে ক্লেম রেব ল
0: ও
1: হেম তুম তা মে চে পাং রেং বম ল
0: ও চে পাং রেং
1: তাংতে
0: রে ও ও
1: হালা নাংলি কেচারলি দুন হু সন্থত
0: ও
1: নাংলি হালা কুরু ফান এ
0: ও
1: কাচি পি দুন সন্থত নাংলি ফান্তা থেক ল পু কপি নে আসিম সাপ ল পসন নাং কাচি পি
0: ও
1: নাং চিং দুক ল পসন দো মা
0: ও নাং চি পি
1: ও
0: ও নাং চি পি নন তান নিলে রং লে দাম জি তামে
1: হুম
0: হাদা এ ফান কে ইমা নাং পি
1: হুম
0: নি
1: হুম
0: ফান সে আহেদ ল কু লাখে ওয়াং ল জ
1: ও
0: অপ এ ফান সে
1: কালাং কালাং
0: আ আর্ডম প আজাদ প
1: কালাং কালাং মেপি গেলাম
0: সার
1: না
0: কে ওয়াং ল পপ
1: কালাং কালাং মেপি গেলাম না লাসি ইলি তুম আজাদ আসাই লে ক্লেম বসি তামে এসে পাদুক
0: আ
1: কে
0: নিং
1: কেনাং সট
0: আ সি পা নিং ডিং নাই
1: লাসি পিনিলি তুম কাচিং কি
0: আ
1: আলাম থে তামে
0: আ
1: রাত আতুম তা লাবুসন
0: ও লা সন থট
1: আরজু পেন চকলেম থেক পোপসি ইতুম ক্রয় পন নাং
0: আ
1: তাংতে আকো আদন্থু চেথা নাম সে নাং নাংলি লাবাং সো কে ক্লেম হাং বং পেন হা কে চেং পেন নন পু আন মানে নাংলি কায় এলং তেং নে উন এপিন নিং কা রং লাপু সন্তা দোমা ঘাই
0: ও নিঙা রং ল মনে লা সোপেন কে ক্লেম পেন আজোর বা কে সোলং ই পালাম বা কে নিতা ইনিং সামলো বা ইনিং রং ইল ইনিং হ্যাঁ আলিং সন তা লং ইল ও কে ক্লেম তা টেকু আবে তেমাং আবে ও নপু আর্নি আন্তা ক্লেম এ বোমলাং
1: ক্লেমে বামলা
0: মিসেলা
1: তাংতে নাংলি কুপি পিসি কে ক্লেম মাতে কে কেম কে রাং মা কে হং পুনন নাংলি কুপি পিসি কে কে ক্লেম পনলা সবু থাক তামে নাংলি থান পঞ্জিমা
0: ও নিলে কে ক্লেম কে চেং বাংকে হেম কে কেম এ ইটা লাহাই কে বনাই লসপে বনাই বম বনাই বম লোহার ডাকা লান কে ব্লক লংটা ডিয়ার ডিয়ার লংটা ক্লেম হল ও ডিয়ার ডিয়ার লংটা নিকান ক্রেহিনি নে দল নিলে পিনে হেম সো কেম স্কুল হেম কে কেম
1: ওকে চেং সি কে নাং লি হেম কে কে মেস কে
0: ও
1: চেং
0: কে কে মেসি
1: কলাং কলাং মে পি
0: আর
1: গলাম
0: ক্লেম বম লং কে দিয়ার দিক লং লোক 12 বছর লো কে ক্লেম দুন পেন আসব আসা আই দু বম লো দু বম লো সে টাকা পয়সা তা হাদা উলাই দুন বম লো আকাম তা নিলে পাতাং পি বম লো এ রেকর্ড সিপাহী নদুন দে সিবি দুন দে
1: কলাং
0: বাং ভিডিও তুমতা ইঞ্জিনিয়ার তুমতা বাং ইংহন মিসেন
1: কলাং
0: রাহাই পেনসে আমার নন ডাক ডিফুতা ডাক ডাক কিম্বম লাং ডাক্তার হেম ডাক রঙা রং আলমতা ফরওয়ার আহেমতা কিম্বম ল নাসো পেন কিম পেন নন বাংকে আসব সাং চল পমানি হেম বাং কিম কে আংসং কারলু নাই আজা নাই পুরো আমার নঙ্গে আকো ফার্নিচার সি ক্ল্যাম
1: নাংলি
0: ধরং ল ও
1: লাহেম কিম বম এসেক তা লাহাই
0: তা অট
1: তা অত বম লো
0: অট
1: হেম
0: বম
1: তা কিম পন বম
0: কিম
1: লো
0: বম অট
1: মেপি
0: বম বম
1: গেলাম না
0: লতা ক্লেম লতা ক্লেম
1: হুম হুম
0: ও হলা দা কামা বিহু পতে লা ফার্নিচার ক্লেম প টেবুল চেয়ার
1: ওই ওই ওই
0: আলমারি ও সুকেট
1: সুকেট
0: পালং লাই
1: পালং
0: ক্লেম বম ল
1: মেপি গেলাম না
0: ও
1: লাসি রেডিও কার্যু করতে তুম তা নাংলি লং নাং চার্লি দুন পেনসি এলাহাই কাম ক্লেম পেন আলি চু পাদু পো পসি
0: ও
1: তুম এ নিং থে পনল না তাংতে নাংলি ইতুম নাংলি ইসন থাক থাক আসাই চকলেম পোলোতে হেমতুন সি রেং পলাম থে রাত আফান থান পাচিনি জিমা
0: ও পাচ্ছি নিজে আথে এলে তুম সাকুরি পোকে আন তিনটা লং পেট পে বা আন পিনটা পড়ি দো পেট পে সে লাহায়া কাম্পেন তা ক্লেম লো পোতাংতে এলি কার বিয়া তুমটা কোনা অস মানা অস পার অস সন থাকছে এলি তুমটা লাহায়া কামটা ঠেকলো পোতাংতে একাই আফান কে সরেং চিৎ আফাংকে দু হেম রেট পনয় মিঠাং দা চিকিম থাকব টাকা পয়সা তা লংপো লসে আনু তিন দামে

0: কার্বিটা দেখতেছি তামে চালি দুনাপ এ নীলিশন থাক
1: হুম হুম হুম
0: চালি দুনতে থেকপো
1: কালাম কালাম
0: ও
1: মেপি গেলাম ন
0: ও
1: তাতে আদন্থু চেথা নাম তুসে না নাং লীলা বাংস সাইকে ক্লেম লং একটুম বেসারালাম লাংদাম পোলতে ননকে কাই কিরলা দি
0: ও
1: তেলা পেনাং তুমকে লসন পালং পনন সুকি পনন টেবুল বা শোকেস আলমারি পনন তা পিনে মেশিন লসন কে এন শিখে অং লন বাংকে তাতে
0: হ্যাঁ
1: নাংলিকে মেশিন পেন্টং কাসেলা মা মাতে নাংলি রি জং জং পু হ্যান্ডমেড পুটা দোমাটি দি যে কল বাংসি নাংলি কে এন সি কাসেলাম পন লন মাত
0: মেশিন তা দোকে তো ন লম তা মেশিন বেন তা বনাই ল সিতামে মেশিন বেন কে আন হেরি মে ও এ দে লাসিনে লিগেলা কাং দয়া রান্দা যাছি ন পুতা বিভার বমলা ও হালাকে পেনে এমার্জেন্সি পহলতে আলা মেশিন পেন ওকে পাপড়া ভাত
1: ও মেশিন
0: ওয়ালা
1: পেনতে প্রাপছে
0: ও সেটা আফি ফিনিশিং না ক দি
1: কালাম
0: রান্দা পেন কাং দয়
1: ও হালা মেশিন পেন ক এটা মে আকো
0: ওলা
1: সালাম থুনা ক
0: ও
1: তাতে এলাপু এনে ইরি জুং জুং পেন কাসালাম তংকে কে প্রাপ মা মাতে মেশিন পেন কাসালাম যে কে প্রাপ
0: কে প্রাপ বাঙে মেশিন মা সে প্রাপ লে হে
1: মেশিন পেন
0: ও
1: সে কে প্রাপ
0: কে প্রাপ বাঙে
1: তাতে নাংলি ফান দোপিক আহুরাসন কে অর্ডার বাং দোপিক ইনুতালা পুসন নাং কিম্পিথা ইনুতালা পিনে পালং নাং কিম্পিথা বা কমানে গ্যাস তে বুল নাং কিম্পিথা লা পুসন দোপিক আহুত পোতে নাংলি কপি কসন সি নাংলি কে ক্লেম পন লা
0: নেলে গে হালা কে পাতাং তে পো আসা ও বিপ লাপুটা আকো চেং বিপ আংকে হালা পুটা চেং দেলতে হালো তা পাতাং পি না পো পো পং হালা পাতাং পি ফি পাপন ফিট পো আকো লা তা আকো চেং উন ফিট পো ও পারজাব উন ফিট পো
1: তাংতে চট চট চট লতে কো পারজাব তো ফিট
0: ও
1: ফিট
0: পারজাব উন ফিট ফিট সো
1: মেপি গেলাম ল তাংতে কো যে থানাম তো সে নাং নাংলি ফান বা আনিংকে হাং নাং অর্ডার তেং পেন নাংলি সেলাম পি তাংতে হালা তুম আহেম চে পন এট পেন নাংলি ফান কো পিনে লবসন আনিংকাং সাম নাং চে পাকলাং লবসন তাত দোমা
0: ও দো
1: পেনে নাং কাসেলাম লাং মিসেন ল
0: ও
1: বা নাং লিলং নাং কা অর্ডার নাং কা চতয় নিলি নিং সামপিক ল লপসন আতুম
0: ও
1: দোমা
0: ও সন দো
1: মি পি গলাম ল নাং লি এ
0: তো কা পয়সা তা মে আসা ও না বাচ্চাত পো পো
1: ও হালা
0: তা না না পু পো না পিলে হে
1: অ অ মানে হালা নিং সামন পুলতে হালা টাকা পয়সা তা মে আকো
0: ও না
1: আনিং
0: বাচ্চা আসা
1: সামপে
0: ও
1: আকো নাং
0: ও
1: পাবাত হুচে
0: আনিং কাং সামপে
1: নাং লি কি পু তেং মেন নাং পাবাত হুচে
0: অপা বাচ্চা আ
1: লাল মি পি গলাম ল তাংতে চেথা নাম থুসি নাং পেনাং তুমকে নালি পুলো সিগুনা থেং পিসি কাছে তয় নিকাং সাম পেন নালি তামে কাছে লাম কে ও তাতে আকা ফ্রেক আথেং পি নাংকে তয় পেন কাছে লাম পি লাংসো আলাম থে নালি ফান কপি নে নাংকে পু লাভ সন্তা দৌমা
0: আবে আসোকে পুয়া বাঙ্গাই কাপড়ে কাটেন পি লেবনাই তাহলে আবেদেত পড়তে লাতা চকলো পু
1: মানে আথেং পিজং সে আলাং তুম চেলং থেক থে পুলো
0: আ
1: তাংতে
0: আ যা থেং পিটা চকলো
1: মানে সেগুন লং লে পুলো
0: আ
1: তাংতে
0: যা থেং পিটা চকলো
1: আজং
0: পু
1: থে পিতা চলো সে না
0: আনি
1: লিবা
0: তাহলে ক্লেমে মুচো আ থেং পিয়সন সি রিপিপো
1: ও
0: পিনে ফাংসন আ
1: তলা থেং পি গনং লি কোমাত আতম লং বংসি কে ওয়ান ওয়ান ল
0: ও মনে ন ডাক দে ফুকে নিলে হলা রং আলম পু রং হা রং লম লাকে প্লাগাটং লং সিগে নাম নব পালা চিনি নে প তুম ফান্তা আদাকলে নাম পুপ আদাক তুম পা নাম প পবান প
1: হালা কে প্লাগ তুম লং মাংসি
0: আ
1: কে নাম দন প
0: আ নাম প
1: লালা মে পিক ল তাতে যে থা নাম তুসে নাং নাং লি নন হা ক্লেম বম পেন নন আন হালা সুহুত আদর পেন নন আদর কো আন লগে লং নাং লি রাত আপান থান পাচি নিজিমা
0: ও নন হাপ্রাং কে ক্লেম বাং পে নন ন বাং আদর বাং প্র্যাকটিক আথে হাপ্রাং কে পিনে তিবুরি সিতা পিনে ফারে নি বাক ও ভারতম বাক লা পঞ্চ
1: ও
0: নন বাং কে এশিয়া তিবুর রং টা সুরি থম
1: ও
0: ও সুরি ফ্লি লং
1: ওই নন বাংকে
0: নন বাং কে
1: আনন্দ লং
0: ও আই থিঙ্ক পিয়ামাস

0: karbelur bere mi jam yak lang pen la pana pana tum chondo sen kro pen hem phu ke pyang alon ar chig lang tang la pan se karbelur mare mi jam yak ke kang tonik lo la ke akash vani re pho pini ke sumendra radang rong rup aswar lo tum aran ni lo la sel bang sor ni pen bai ton non se kapa pi hop akhelong swar lo tum ya kong putak helblin te mung pen lam jere tan arjo ekshana la bang so lam jere to bang lison hanse la bang so ja mek pini sinil tum krat pori pon jeng na to dang te arjo ekshana
1: pini lam jere nang kar jidun do anara da phan kardom nang pa jere glok lam jera the pila ke kapa phi huba khelong soar lo atuma ja kong সোয়ারলো আতুম হাজার আখেয়ালং পুসিতামে আজা কং ঠেপিক বিনং কাপা ফ্রাং পিক আখেয় পুনন কাপা ফিপিক আখেয় আতুম পুনন সেতামে আরো সোমার আতুমা ফান আকে নাং ঠেপিক লাগে কাদুগ বেতা কাচিনি তাং আলামলো কাপা ফিপিক আখেয় আতুম আলং সোয়ারলো আতুমকে হেম তুনালং পুনন রং রূপ আলং পুনন সেতা আর চাক মাতে আময় আর বুং আসনসি মানলো হিদি কুমে রিদ যায় আলং সাই কাতি কি পেন্ডাংলো ও সোমার কাপে থে পেদিং নিম রকম জুতাং জুবাদ আমো কাবিরটি আলং আন সেতামে সোয়ারলো আতুম আর পুট হেপিক চিনাম খেয় আলং সোয়ারলো আতুম আর পুট হেপিক লতেমা সেতামে পেনাং আন আমো আলংকে লাতুম কি ক্লেম কি দাম আসাই আফান কাপাং ক্রে লাপেন কি লাং কাপাং দেয় লাপুসন দু ও খাংজাং লা সোয়াজ আরলু সোমার আতুম আসে আং টংকিলে নাং জিয়া দিম আন লেলে আর মুম কি দুনাং জিয়া তেং আন দুদে লাপুসন সে নাং মানলো লাপেন লাসুয়া জকসি সোয়ার লো আজা কং কং তাং নাং জিয়া তেং এং তাং তে দেট আসনসি পিনি আকা এলং থেক লং লো ইন্ডিয়া হাওয়ার আলো কাপা ফিহুব আ খে এলং কি অং দু সোয়ার লো আতুমকে থে আং এ আকো পেনসি সাই পাং চেং নাংসি আর নি চি হোপ আন্তা সাই আমো চিপা প্লেং উন এ লাপুসন দো ও সোয়ার লো আতুম আ সাই লাকে হেমতুনার লোয়ান চট লাপুকালি দেটসি হং মাতে আং তানা সাই পুদাম লো নাং সাই কাতি কি পেনডাং লক থেং লাং আর পু ও সুমার কালানা হেমতু না ফান কিচু কিজুন আমো কাপেদর লাহাই আন্তা সোয়ার লো পুথাক বাং জুই লাপুসন সি থেক লং লাপেনান পার কি ফির কি থাক বিপান বিজন কি সয় কি রেট বেহা বেপার আর রিয়া সাই পুদাম লো নাং আচার কাসিমার হে হুই আলং আন্তা সোয়ার লো তুম হেমতুন কাচেলানা আমেন পেন কি ক্লেম নাং আফাই দু খাংজাং ওং দুং আসাই সোয়ার লো তুম চেপার পুলো বন্তা সোয়ার লো আতুম কাচিপিদু কাপুথাক লান আর ডিপিও এ আসনসি পিনি আপির থে আলং থেকলং আরলু সোমার আতুমকে ক্লেম কাচিপাদুক পিকল তেমা সেতা কুপি আপসি লাতুমকে ক্লেম আসায়ামু যে চার চেডেতমা মাতে আর ডি আবেদা তিতিমা লাসপুথাক চেথান দাম সিনাং সোয়ার লো আতুমকে ক্লেম আসাই অং দুং কে তাংকা পেন কাচিরাপ লক আমু কালিদেত মাতে আবাই নং কি পি লাপুসন আসাই কালিদেত পুদাম লো নাং ও সোমার কালানা কিতুন কে দাং আসাই পে রি কে চক হেমতুন কাপাকলার লাহাই আসাই কে যা কং দাম ও আপর দাম ও সেতামে আবাই নং কি দো লাপুসন আসাই কালিদেত সেতা লাহাই আসাই ক্লেম ক্লেদেত পুলতে আহির আলন আবে লাপেন হেমতুন আলং কিচুন লাপু আবে লাসোয়াজক যা কং লে দাম ও সেতামে টাংকা মাহা আমো আহি না বাংকে চিরাপ রেডেট পেনামাত আর পুঠে দুং সেটা আর ডি দো এ চিপ্লাং দেট ইংলং আসোমাতে কাপা ফিহু বা খেয়া জুতাং জুবাদ আলং সোয়ার লো তুমকো আনসে আর পুকি দোমা লাসো পুথাক সে থানদাম সিনাং ইংলং আসো লাপেন কাপা ফিহু বা খেয়া লং সোয়ার লো তুমার পুট হে পিক বিনং লাম লুন পিন্ডেং সম্পদ হে হুই পেনান পার কিচু কিজুন আমো দোবাই দারু তুমো তুমি কি ফির কি থাক পেন্ডাং লক ইসিয়া খেয়া জুতাং আফান কাপাংচু কিরিম কি

0: pen se ka chilang avar sai a puthak che thandam sinang kapa phi u a khelong so ar lo tum ki sum ki ong dung ka che tong nang lake se ka chilang a hem pen ka hilu a jokta ison lo so ar lo a kisu pudam lo nang osu ka chupathe osu pir the ka pah che hei hui pen dang lok kisung ka che tong nang la pen apran ki dam nang la puan sitame du u lo lake ilim birta lo along sitame por hilong bom lo lan chot kali si ओसो कचुपथे ओसो महांग कपेथे गहुत किचुनंग जियासन दुवाई दारु गुपीपीसी किचुनंग जिमा इंग प्रीम कमेंटु सिके अनंग जिमा पेंडांग लोक अतोक अनु किदु आरलु सोमारा तुमा फानसेतामे किथान किमुम आवर सायाबांग दुलोते मेसेंजी इसिया खेलोंग सोआरलु तुम जोंसे कपा फ्रांग लोते खेइदा कपा फ्रांग लो अतोक अनु अलोंग किदु सोआरलु तुमा फान अंता किनंग जिया तेंग पेन इंग थुर पोन उनलो पुलो तांगते लपेन आरलु सोमारा तुम আমি থাং কা চেরজাব নং জিয়া তেং পেন চেরজাব উনলো পুলো তাংতে তাংকা কিলং নং জিয়া তেং পেন এলাং লিতুম তাংকা চিলং থেক লো পুলোতে হেমতুন দাকা ফ্রাং লো হেমতুন লেকা ফ্রাং লো পুলোতে খেই দাকা চিং থুর লো লাপেন খেই লেকা চিং থুর লো পুলোতে দেত দাকা চিং থুর লো কার্ডম
1: নন হেতাং লিতুম কাপা ভিউবা খায়া লং সোয়ার লো তুমি যাকং ফুটাক হেলবেলেন দিব পেন লামথে গান আজকং দাঙল তাবংসো আলাম জিরে তক বাং লিশন হানসে
2: কলেজত
3: চিন্তা নকৰিবি
2: ফিসটো সোয়া
4: কি খবর
2: কি হল
3: ফিজর টেনশন
4: রাহুলর ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই তেন্তে রাস্তা ক্লিয়ার ব্যাংকর পড়া আবশ্যকীয় স্টুডেন্ট এডুকেশন লোন সহজতে পাওয়া যাব তাকো 4 লাখ লৈকে কোনো জামানত না লাগে হি কোট মিঠাই
5: আরবিআই কয়
6: সঠিক আরম্ভনি করক আর্থিকভাবে স্মার্ট হই পড়ক
1: লাগে আকাশবাণী দেব নন আর্জেক্সনা কিষান বানি আজামে লবং সোজা মেক নন না তমা সামে সালাম বানছে আর্জেক্সন পা

0: সুন্দর কুয়ার আর রূপর কুঁয়ারির মিলন না হয় মোর পছন্দ, দুইটাকে কাটি কুটি করে দিম লন্ড ভন্ড।
1: খবর খবর খবরদার,
0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত, এনার যোগান ধরে যাও তার ভাবে কিছু কমিশন পাও। আহ দে যুদ্ধ
1: খবরদার।

দেড় লং রেগে যে ঘন আলু নয় চামি এক লং প্যান আদন্তু আর জুকছে না কিলন জি বাং মঙ্গল সিংর আলু দাম তৈ লাগে কার ডং মাচিং হন কার্ভি আংলং।

0: La cái Akashvani thì phụ non ở dưới cái này ốc bắt nó giải mệt ốc bắt nó giải mệt lòng non ở từ mở dưới lòng phụ y mê cái số bên cái chân là thầy dịp bản doctor Mirjeng thron là bên hút bằng xin gắn kì mì yên tì biên phụ chì hù chì phụ tôi đang thấy ở dưới cái này.
1: Bini ilitum emek long ke so pen koson pen si ching rai ponji apu thak chu chu put ponji a phan pura Dr. Mirjeng Teron, MBBS, Difu Medical College and Hospital, Alangli Phansi Chophapon lo, Lassi Doctor Nangli Phan Kardom Nang Pajar iglo.
2: Kardom, Ning Sampik lo Nangli Tum Katokwe Vipan Taladak, All India Radio Center, Phanda Ning Sampik lo Nili Phan Lapuson, Opportunity Nang Epipon Apot.
1: Tangte Kecheng Si Nili Nangli Phan Angkar Juji Laki, Emek Long Ake So, Kupi Pi Ake So Dolo Nangli Thanpon Ikjima.
2: Kalang lo di itum eye long kaprek kaprek parts do di la so parts long itum lak white color la bang conjunctiva pulo la conjunctiva la le kaprek kaprek a this is form on dak menda sonda tak si iris pudo la brown color do la make long mong stem chite di la brown color pudo la tak kaprek kaprek varieties ba kaprek different different this is to sonda tak si lens pudo itum eye long la lens aviti itum heti light mukha pasan imuti la so lens long tai litum kaprek kaprek a this is a keso do la si sonda tak si conjunctiva long pudum langnam lo pulote me keso poli karbi penje thanan bote ka alang tum itum লগালাম বা ইংলিশ মেজিক পুদাম লোকতে কনজাংটিভাইটিছ লাদাক একদম ভাইরাইটিছ তো লাইট ভাইরাল কনজাংটিভাইটিছ তৈরি বেক্টেরিয়াল কনজাংটিভাইটিছ তৈরি সন্ধ্যা রাখছি আইরেস লং টা কাপড়ে কাপড়ে কিছু তো আইরেস লং টা ইউআইটিস পুরো আলাদা মাসেল মুখা বাং হেডি ফর এক্সাম্পল সব ইং টাং হেড হাত পর লেন্স মুখা বাং একদম হোল পামিকা কেটে পড়লা সব কেন দল আপেন মোস্ট কমন লেন্স লং একদম লেন্স লং বেশি একদম নর্থ ইস্ট ইন্ডিয়া বা একদম ইন্ডিয়া আংকাং লং লেন্স আকে সুসি বেশি কম লাগে এগুলি পুদাম লোকতে রিফ্রেকটিভ ইরোর্স দি মায়োপিয়া পুদো হাইপারমেট্রোপিয়া দো প্রেস বায়োপিয়া পুদো অ্যাস্টিগমেটিজম পুদো সোনা থাকছে ক্যাটারেক্ট লতার ইসি ওয়ান অফ দেম ল সোনা থাকছে গ্লুকোমা লাই কিছু তো
1: তাংতে লাসো কিছু আংবং পেন ইলি তুম আংকাং লং কলো সো

0: กิสุสิเกลองอภัยเกอองอีกลอนางลิทันพอนจิมะ
1: กลางเราหกลมเป็นเนปุลิทอลอิลิทุมอังบงลองมเป็นเนปุดัมลอเลนส์ปกิสุดดี refractive errors เลนวันออฟเดอะมอสต์คอมมอนดิซิสลอยทุมนอร์ทอีสต์อินเดียบ่าอินเดียงกลางลองเก refractive errors ไลท์มายูพิอาปุดูดีมายูพิอาเฮดีอดุงฮอร์มูอิลิชิชาร์พุตอัชาร์ฮอร์มูบังชิชาร์ชิเดนลับบังเกมายูพิอาปุลออะโคเน็กซ์มาไฮเปอร์เมโทรพิอาปุดีไฮเปอร์เมโทรพิอาบังเกเคลอบัสตุบังชิชาร์ปัดุงฮอร์มูบังชิชาร์พามิกาเกเดไลท์ไฮเปอร์เมโทรพิอาลอสิตาลายฮอร์มูบังอิลิทุมเลนส์เป็นซอสมาเจทอนเป็นซันกลาสไลเลนส์เป็นอิทุมปักเรคชั่นคอรีออนสิตาเคเทเรกบังเกตุมเลนส์เป็นเคลิทุมพามิโอเนลักเกอัลติเมททรีทเมนต์เคเคเทเรกบังเกซาร์จิรีฮันลอSita lapen. The son of Haxi cataract are one of them local most common. Itum Indian Kanglomba, itum Punodista, itum Tripura, the one most low. Son of Haxi, Assam Dankan, Punola, Patimala Bank, H related disease matidi. So put Bansi, itum a non nido bomb, itum a Samankang Talata, one of the most highest disease law.
0: Tangti Labangso cataract, Koson Pensi, Kachulong Law, Nangli Tan Ponchima?
1: Mainly la so Kachulong Mangedi, itum.Sar lo bote di age related lo bangke kya sar tumbang si bisi kelong ke ong kya anpar kya 60 years par lo bote la so ke so bangke di kelong a chances to jong se a mundi jong se 60 years bolote 60% kelong a chance to lo ke tere ke di la pena ko ala a mundi jong se 70 years bolote 70% a chance to lo a mundi jong se 80 years bolote kelong chances 80% a chances to lo mane la so ke tere ke bangke akol la chan te kali akol a kethi tumbang se long cho jipata la bangke kali ke jatmu benta long pop titi la se la phan bangke congenital congenital cataract la bangke maybe ke jormo me sang long problem adi maybe apaya hemar lo uterus pupulo la han mangke hasut infection a joini pen hedi apaya bokar lo ba hala so hem oso hemar lo pen infection a joini pen si hala so cataract form de titi la pen ekta pu bangke next bangke malformation di oso the bom hut pa so che form ba me ka ke det pa so hut bangta cataract form de titi maybe akko do thulang genetic pen ta la so ke so form de titi la hilo congenital la long bangke kedo so na taxi congenital pen acquired pu do acquired long pen nepula age related cataract de ar ta ko an ma ke ong la an lo cataract long po so na taxi an age mang number 1 risk factor lo pen than lo la pen ko adun thu bang ke long time exposure to sunlight de heat ba sunlight ba heat mane ili tum arni ching tang ong dala ta hinu arni ching tang pe arni atur direct em hang lang ro bolo te la bang ta cataract ke long a chances to pick la pen number ke thom nam thu nang ultraviolet rays itum ultraviolet rays pen ta cataract ke long a chances the pick la pen next mang ke medication light thalidomide corticosteroid la a medicine itum long term use manager include la chulo pote la so joini pen ta ili tum cataract ke long a chances the pick la
0: tangte la bang so ki so ang the copy la nang ri than pon chi ma
1: la so ki so long lo pote mostly itum english pen pote sign and symptoms popo also ba in the patient ko son la paklang ba ko son si alangli complain people di la so okay so bang cholong lo pulote mainly bang ke intolerance to bright light di my english man pulo photophobia di intolerance to bright light mane arni etor lang onelo jo arni etor lang lo pote ate hang so po di a mexo krinkrang ko langs onelo arni etor phan bang ke an par bang ke diplopia ba polyopia mane double triple ta munit phan theklong o po di hinu de munit bet pote baini bai thom son theklong po an par bang ke next puram thunang color halos around light non son arni tor thang lang arni tor lang ta bong long chen mane akung kung ac circle form de some thek long po la pen unable to discriminate color vision mane color mu khan non son clear ponon ba kiar pon alang li ke pang thegi ja kong ba problem do po ke pang thek thek the la som si ja thek long po la pen ekta putam thunang dark spot in front of the eye a mega thing no si pen ek ek bin ham ton si thek long po la pen ko next putam thunang misty vision ba blur vision alang muni thuman ke thek long blurry son si thek long po me ka ke lo mane pang thek thek thlo ar je mu kha
0: tangte la so ke so ke che lang dun ko an ke nang sot lo nang li than pon ji ma
1: ahok lo la so ke su ke mane muni tum first ke actually la so this is start pang ke ihi amek pen si pang changi ke hi bang thang ti ma ti ti la pen ke painless si mane so si thang ti pomuni tum pankre bi ji la so hormu ba pankre po api bang ke chechar chedda tum ta ihi amek chechar chedda ta hi me bang chechar lang ma ti ti la pusok alang tum aninge che the join pen la bang po ihi ne tumang chechar ma ka hi bang chechar ma la bang ke alang tum ani bear dat pomuni alang tum mane pankre bi po ihi ne tu pa sitala ihi amek jong si chechar pomo ke diminis of vision an nam jipo mane chechar chipina nam jipo loss of vision an ta nam jipo an se hala hi amekta ako rip thulok po haso amekta lasi men men ke sivet ke wangwe la so ke so bangke men men mane duita ai ta men men effect face eta ekta effect de chako phi effect gi so na but effect jis eta sita la hen lo rong tum bang pankre be ti so se thang tian ebi bon upeti amek lu hum ke chini po he ma jok tum ta chini amek lu hum ko pilo po the seta pankre be ti la so mo bang lasi mo pakke nang sot bang lehen lo chelang don pokra pamigistan nang ji ophthalmologist doctor lang tum visit nang po non difumdel college long do la thermologist doctor long nam nang po te bok

0: la dak nang than ik pa makeup ko pisti klem nei ma pisti klem nang nei ma mentu si lang singlu nei ma mentu si lang pa phone nei ma ku mentu si ko ana porsi sosma ji thoni ma hong nam tel hala dak nang than pa makeup ji procedure do ko pisti klem nei ma la after surgery la pen lang mentu si pa phone nei ma eli mentu si mek char nei ma la item han pini surgery ko lo pote pini ma ke eli phan mek nang bang thib ji pinap an sila so mek khuli long ji la hai a process ta dak procedure do hala mudha dak dam lo pote pachini po ba than po hada tum se
1: tangte la bang so ke so gachilang phan joy ki our side do ji man
0: kalang lo non itum dak bharat adet pen la ayushman card do mati di ayushman card do rep si gong la pen ta do de si gong sita monai non la ma ayushman ma kin answer mati di la si ayushman avi pote operation charges pang 1000 rupees and po la pen ha dak hospital sti anisi 10 rupees kichu jun sob free la dak everything beds sob free la mati di anisi 10 rupees after operation that hedi nini ni thom dunang kok ti লাসে হলা দা হসপিটাল চার্জেস কে নিনি থম বলেতে 30 রুপিস পু 1000 বলে 1030 রুপিস এলাকে আয়ুষ্মান আবি বলে আসি তা আয়ুষ্মান জং সি দো বলেতে এভরিথিং ফ্রি ল ইয়ো মানে নাংলি দুবাই ছে নাম তা ফ্রি ল অপারেশন চার্জেস তা পিনা ল হলা দা হসপিটাল কে দো লাই ডেইলি পোটা পিনা ল সব ফ্রি ল
1: তংতে লাবাংসো কিসো পান সার্জারি দ্যাট পেন কে মি আ ফান কোয়ান আরনি এন ল নাংলি থান পঞ্জিমা
0: কলাং ল লাসো আ surgery that pain mo pain e thanglo mate di surgery that pain 2 days back ke hospital do nei 2-3 days back gonang kok sti so athe mahala dak sel tum na machine do hospital ma machine do ituman lens nang lang nang check bomi athe ma lens pang arlo hormo mate di lase ala machine ga prek dhala lens ke lai phan slit le me examination kore kole te ophthalmoscopy lai pen chegi lase ala dak se padu ji lapen jong se pinis ton operation lo pote next day ani bangke son check po আসব সো চেচারিম হ্যাঁ তুমি তো চেচারিম দো পলাম হ্যাঁ স্টিচ মুখা সন দুবের মা দুবের বেয়ে লাই তাই লাগি লা 2 ডেজ মাকে লাসি মর্নি সি মানে সন চেকবম পো ইম্প্রুভ পন বম পোলা চশমা বাঙ্কে লা অপারেশন ডেট পেনকে নেক্সট লা ফিনিশন অপারেশন পিনা পেনকে ডার্ক গুগুস মাকে যে থন বেড়া পো 6 মান লোকে তা দুবাই চু নাই 6 মান লোকে দুবাই চু নাই মানে হাই ডোস আবিনিসিন সি চুনি হাল বাঙ্কে সন আর সে গুগুলস তা লা ডার্ক গুগুস তা 6 মান লোকে আনতা যে থন আঙ্গি লা পেন লা লাঙে চিংলু পুন অনতা আ হালা ডাক না থান পো হে মেন মেন কে ডাইরেক্ট ইচ্ছু লং ডাইরেক্ট লাংছে দুং লং লে ডাইরেক্ট মেক লং রাঙ্গ পার লং লে লাই বাঙ্ক মো ডিসচার্জ
1: তাংতে ইলিটুম কাইকি স্ক্রিন কেলাং মোবাইল ফোন স্ক্রিন কম্পিউটার লাহাই কেলাং পেনসিতামি এ মেক আপ হান কো আনা কে হিং নোডো লনাংলি থান পঞ্চিমা
0: কলাং ল নন ইতুম জেনজি জেনারেশন পুলো নাই তুম লং আনতিন আহেম তিন লং আহেম তুন তিন লং মোবাইল গিত রেপ সোনা থাকছি অসুখ বাদক পুনন তা মোবাইল হদাই লক তেতি এ তেংন রং তা মোবাইল হ্যাঁ সদাই লক তিতি অকল এমেক চলে হ্যাং নুই গেলে লোরা দাকে আউস তো বাং আলাং কাছে পানিং দেং ইংলিশ পেন পুবল এ ডি এইচ অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার পো এ ডি এইচ ডি আর সো কেসো বাং দো আতে মা সো কেসো তো আনিং চে পানিং দিং উন এ নন ইতুম রিস্ক লাং পো নন ইতি তুম ডোপামিন লেভেলস মা ইনক্রিজ হো মদে আলা সব সোল মানে চেচা গনে তে স্ক্রল ফিট স্ক্রল ফিট লাসো অসমার্স টি ই পেন্সিল আন আলা সো আর ডোপামিন আর ডোপামিন রিলিজ পো মানে কাচিপা নিং দিং পেশেন্ট পো ইয়াত বিহেক মানে আবি দেট পো কে মেমোরি পাওয়ার পুন ধা দাকমাসে নাং লস পাং চেং পো কে পড়হি কনা নে লং প্যারাগ্রাফ কে পড়হি নিয়া দিম তাহলে তো না পড়হি চেপা নিং দিং অনে লো যো লাইট পেন দা তুলো পেন এ মেক লং কেন ওকে লালো এলি তুম ডাইরেক্ট সে কাকে সে ব্রাইটনেস মাং পাই পিক পো বা পাই হেদে তামে ডার্ক রুম ন লম পুন ডার্ক রুম লং সিদ্ধ পো ডাইরেক্ট মোবাইল সিং পুচর পর লা স্ক্রিন পাওয়ার মাং বেশি পাথে উজি থি লাপেন পাথে দেতে দা ইং টিং লুন আর রুম লং সে বেশি মোবাইল লাং লাং মতি দি লাসো জয়নি পেন এলি তুম কাইকে তা এলি তুম আ ফান মাং কে মেলো কেউ নাই লো 45 মিনিটস বা 1 আওয়ার আনে সিলং মোবাইল কে লাগে সেটা এটু মাঙ্গে কালি লাপেন বিসি সিলাং লাং সোনা রাখছে ও সোমার সো তোমাকে 30 মিনিটস বা 45 মিনিটস আনে সিলং সেটা লাপেন বিসি সিলাং লাং সো জয়েন পেন মেক ফান ডাইরেক্ট কাকে তাহলে সো লেন্স লং লাইক কে পাসওয়ার আর জয়েন কন্টিনিউসলি লাইক কে পাসওয়ার আর জয়েন হালা দাগ রেটিনা লং ইমেজ ফরমেশন কে তো দাম বেড়া জয়েন পেন হেদি সব সো ডিফেক্ট মর্নে সি পাজো পাজো পো ডিমিনিস অফ ভিশন মানে কেলাং উঞ্জি আচা কং মাং কমচাত কমচাত পোলা সিনন নামকে বিয়ে সমার্ট মেন্ট চশমা ইউজ পাংচেং দেতে তিল লাই জয়েন পেন সে
1: তাংতি এমে কাচি লাং দাম বেয়ার কো আনে কে নাং সট ল নাং দে থান পন জিমা
0: কলাং ল এমে কাচি লাং দাম বেয়ার কে আথেমা ইলি তুম কে পিয়ঠে কে এমে কলে বেতে থাং কাম গ্লেম দেখতে লাসি এমে কে দরকার পিক লাপেন এমেক হ্যান্ডলো পিয়ঠে আল্লাইট লিপুদা মন ইস্তি এত ওয়ার্ল্ড ইট ইট নাই যাপন ইপন নাং আকেং চিং লোক পেট বাংলা থাকছে তা আমি গেলে বিদ্যাত পুলি তুম পিয়ঠে যাতে চে চার হবে যে যাতে ক্লেম রেখে ঠেল আসি আতিথি তা নন সন অকল কেতেরেক বুদ্যাত কালি ল কাপড়ে কাপড়ে কাকে সু পন এলি তুম আর নন লম বাংকরে বেদে তি হসপিটাল নাম দে পোলা উঞ্চে চা কোন এলো পান এতে দাম দিয়ে হসপিটাল তে পালে লেল আসি লাসন মাং চকছে দেয় নাই যে আতিথি তা তাকে শুনন এমে কে সু পন তা মোগ লাহে কে এমে কে সু পন ল মাসাব সু মানে

0: Christian, in Christian pomo ke kaprek kaprek a keso theo theo keso formi pol hai pena join sila se ati jeta me keso ponon ba mixung buta ke long do lan ke english pen ke type lo chale jan buto me long mang lun lan son do le lai join el pa me klu bu hap lai lit lek budoi lai a keso kaprek kaprek pen protrusion budi la maybe lai to mang ke thyroid keso to mang bistik ong thyroid la hai ulu pote la me tan chon lun lan pol la proptosis put up English pen ke nasil ha ke so ta mai chilang pa mekani athe makal pu ene e megle se char eta mai tum jong check up puri nam de putel ha ke so itum pang thek thek thelo nasil ha pang thek thek gi lapan atiti severity o e hot nasil tum ke pa me ag phan bole te tum ka ke ta health mane I check up bang ke dam wear ke na so
1: tang tinang li mehat phulo labang so a cataract ake so ke long ke ong dung ke ake sar tum long si ke ong bu ko pya thi si ake sar tum long bang le la so ke chulong ke ong le ngali than pon ji ma
0: ahok lo mo pe ne li pulam le thor lo yala mang ke ke tere long mang ke atap tu ma te di na si ek quad long mang mang tu polang h related ke tere ba senal ke tere arta kwan ma ke ong la sona rak si ke tere ta a changes ke long do po non son mo pe ne pulam lo 50 years pe 50% a changes de lo ke tere ke long I pan sona rak si 60 years pe 60% changes de lo ke tere ke long I pan report ma polo te la mang ke itum a lens mang si mature lo polo te halatak keratinize keratin ban mate di itum lens ere aso hata tak arta nang dolo pura tak degenerate de teti a kene a lens a mukha ba hedi so joni si ang bin hum kene bom po wang bom bom oke la so cloudy ili home na theklongi barely white color barely white na kilo hedi tum tros light mele patur pon on dairi barely white color si tum theklong ji apen a type kapre kapre do jak tum mangke traumatic ke tere pon ha tak mangke barely white mangali ma sab so son greenish type ho ta do a ship kapre kapre star ship jo stan most common ka lan lo purely white po bong long tong hedi la pierce pu pu do do le ka mu ke lok lok do do ma di la so son thor lo thek lang pa me lo
1: tang ti ki jut sin ang li radhan ko pin ne ke than pachni kang tong son do lang ma
0: kalang lo ahok lo ne li pachni bang kalang lo ni tum dak difum del ka college long non claim bom un tin hu ta me ili karbi khai tum wang vi pu kali na chilang wang wang bang do pik ahok lo ajak tum complain mang tan do dak medical college long je report mukha der pe gen lason lason bo medical college putang dela mode se district pen ga ke thena lo po dak muni tumang mang do piklo muni tumang mang do pik bolte kam mukha ta sab su muni ki ong join pen sab su der pachat pachat ki do po line ki pati don jo lai ta muni do pik bol hai ajak tumang ning ding ga be tum ta tu lasin lason mang gale ining japan ning ning je thema ajak ka ke joy do mode de ajak mang ke joy jita do de hot pen supply de ti mun se muni tum lai ba ning thi ate ti sita ni pudami bang ke ayushman alam thi se ni pachini po pulo non mang ke ayushman card de bang bang akhai ha no gaon pen bang po ho jai pen polanka di lipen bank po mangke document do jabji a family family bank se na se langphan styli karwi de mangke so o ite dak medical college ong ba hospital ong pali damte ke so tan krak krite mo phi dam po un elo pan se pali damji asi la son mang chok che asi nili non tuning ri le thot la ka do ka ve karbi ra tan tame la ayushman card mangke prop exam ben angle tumona dun ek etha athima itum prang thang chi ne ko pi ke so silong jine e mek chot kalima de ti e bang ka pre ka pre ka ke so kilong ja chan to la si la ha phanang le tum ya thek বলতে গভর্নমেন্ট পেন বা আকেরাপ নাই পিটাং লো অপল আসি লাই বা এলি তুম ডকুমেন্ট মুখা বা রিজি মেট চিপ দুরা মন একদম পেনে কেসো চুলং লোক পুতে লাই পেন তাপে না নাংলি তুমান কেরাপ আবার সাই লং জি আসি লাই বা মনাই এথা নেলি হাম্বল রিকোয়েস্ট লানি হিন পেন থেমা ই বাং বাং খাই দং দেত পলি তুম বাং গা খাই মানে থেক লং দপিক লে হাদা কে দি বাং পো আয়ুষ্মান কার্ড না ওই পো হাই ব্লাড টেস্ট মানান তা আবার সাই বিদা তিতি কে কাভি পো হে দি পু সন লাসি বাং এট লিস্ট লা আয়ুষ্মান আন বাং কে চে মনাই দুন পপ্রপ ইন দুন জিনথা
1: chiro lo doctor nang di than pachini thekbon laben si pini litum e megalong ke so koson si ka chingrai pon thek jima po pathak chhut chiput pan leng ton por ekla kardo
0: kardo
2: la pan por nang litum octane ja megalong e mek so pen ga chingrai thek je pan doctor mirjing tron la pen hot bang সেগান কেমি ইংি পিয়ং পং চিউ চিপুট আর জুই লং থা লাপান সে অক্টান জামিয়াকে কংতনে লাকে আগা আশ্বানী ডিফু

ইংলিশ আলোনে চাই ভেক লং পেন আদন্তু আলোন আদুক চেন কেটি পেরি কিলুন আলোন আলোন রাম ফেলাকে পার্ট অফ মি।

0: hello so William Shakespeare aki tok
1: aho
0: pini de William Shakespeare ki tok alam kane pirthe adang college university na ho long ta la purhinang lo english honors ke ena tumpulo te kadok wore chini lo thekla san thosi George Bernard Shaw ki tok alam kan pirthe phansi muni tuming thum namnang ko thekla san si Russia akhe alam chini je pre dak Stanis Lavsky Anton Chekhov thekla san thote German alam par pre Bartol Brecht, Erwin Piscator, Max Reinhardt, Gunther Grass, alangalike 1999 aninka Nobel anong ekilong Lamet Kurulo. Thikla son America apini ya pirthiang bong ching thurna ya det. America apansi tami hala dak alama ki jutang yubat pene phanjong si chini damji kang tung tung du pulo te Tennessee Williams, Lamkan Kuru, Arthur Miller, Eugene O'Neill, alang tum alam kan se pohina ko thik la son thot Scandinavian country Norway pu ad data long pir the adang si non pu ani ta alang lifan amen en lam kan hen ke Henrik Ibsen la bang ke rada tum ko chi song kisum ke boy kada ko bi a hok pet arjan si alang li lam kan along pak lang klang ajo ni si lam kan ke tok thek nai pir thiang bong pu alang li ta inut amen che thang dun lo la si lage pir the adang alam
1: kan kalang lo non hel pirthia dang alam than lo tang til tum ke nang sodap mang ke methang ke do dim methang a det methang long ri hala bang so alam kan jism just met pet pet rdp melangam sina tang te itum bharor det punon ile tum non la asam long ri punon la pen methang dak jong jong ke do methang a long ri karbiang longar lo hala hai alam mar janong silang dam ji li putang te ile tum ke thek dam long ko puson lo
0: la ile tum কার্বিয়াং বংটা লামকান আহিন ইহুদি সিয়াবাঙে পেনাঙ্গা চিং থরদু লাসো আফি আফি পেনাবাং লাসো আমিলুর মেপচক আসন সি মানল আসি লাসো অফ্রাং ইলিতুম ভারত আদেদ আংকাং পিয়ালং বাংকে হালা গ্রিগ তুম সন্থত মানে ইন্ডাস ভ্যালি পু ইলিতুম চিনি দামলো লা ইন্ডিয়া আদেদ লাসো আমুনি তুম কাচিং থরসিতা বানপিক যীশু খ্রিস্ট আমহাং ঠেক ঠেক আনা ফ্রাং বিসি বিফোর ক্রিস্ট আপ্রাং পেসি কো আনা যুগ হুট পেনসি কো আনা কাই হুট পেসি লাসো দু হালা সোদ ভরত মুনি পেন কে তক নাট্য শাস্ত্র হেলো পিরঠেং বং বেন্দা ইসি না আবারিম নাই লামকান পুঠাক আসন তিন পুঠাক ডাক কিসুং পন কে জংপন দু ঠিক লাসন থি ইহুদি সি সংস্কৃত আলাম মা কি চান পিক পিরঠে আং বং সিতামে ইহুদি সি কে স্কলার তুম ইন্ডিয়া আলং বাংসি সংস্কৃত আলাম চার লিল সংস্কৃত আলাম পেন কেতক লহে লামেত লামচং লামকান কাদ্য কবি লাতুম দাক পুরি সি আলং তোমার দেড় আলা লামকান সে পাচান পনল লাসি সংস্কৃত আলং কে থেকনাই ইসি লামেত কুরু কে মহাকবি কালিদাস লাসন ভবুতি শূদ্রক আলং তুম হালা সকাই হুসি লাহৈ সংস্কৃত আলামকান কে তক টেকাং ননপুয়ার নিয়ান্তা ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার পোয়া লংসি লাসু আং ডিং লংসি কিবিপন পাদুলো লাসি এশিয়া খাই আলামা কি কেপচান আলং লামকান কে আর ডি থুয়ে পিক পোলাম বাংকে ইতুম দাক আসাম আলং সামে শঙ্কর দেব পোলাম ইতুম চিনি মাধব দেব আলাম ইতুম চিনি হালা তুম কিতক টেকাং লামকান আই হেন যেহেতু আলাং তোমার ধর্ম লাসো পাশে থাং জি আফান লামকান পেনসি আর সিমসন সি এন হালাসো শঙ্করদেব হেন রাম বিজয় পারিজাত হরণ রুক্মিণী হরণ কেলি গোপাল কালীয় দমন পত্নী প্রসাদ লাসন্থ সি মাধবদেব পেন আফিথু কুরু গেমান লাসিতা অর্জুন ভর্জন সুর ধরা পিম্পোরা কুসুয়া ভূমি লেতুয়া ভুজন বেহার লহি কাদক আবে লামকান পেনসি হালা ভাওনা লামকান পেনসি লাতুম রং রূপ আংকাং নাম ঘর পিনি লং লাসো পাচলাং পন পো আরা রাতুম লাসো ও লাসো ধরম ল পহেলে হেলে পো হালাসো ধরম আ হিন সিতা লাসন কার্ডম কার দিয়া তোয়ার সিতা থান পন ল আং পেন আলাং তুম সামিস আখাই আলাম কি পিনি ইন্ডিয়ান যেতু কনস্টিটিউশন লং ক্রিপলি আপনাং ক্রিপলি ল নন গে বাদ চত ল হালাসো কনস্টিটিউশন অলং কে হক পন কে দু কিচান কে পফ্রাং আলাম কি আং বং আসামি তুম তা পিনি আদাক আং হয় শিলং দুন লকে লা শঙ্করদেব মাধবদেব তুম কাপার জাপ টেকাং পালা সো ফিট হালকমিনাথ বেসপুরুয়া পদ্মনাথ গোহাই বরুয়া পেন চেংলক পিনি আপরান তা লামকান হিন আলাং তুম মানে আর দীপ পি পিগলাং ভবেন্দ্রনাথ শইকীয়া পুনয় আনু মহেন্দ্র বরঠাকুর পুনয় লাসন লামকান হিন আর দি কি পিপন দু পিক আসো আলাং তুম আসামিস আলাম

0: maki ka pachana long apuru phandar paplingri pangbagri long lamkana pa adi thepek binong la helo
1: a hoklo ante iri tum jongjong methang khai iri tum karbie khai la lamet lam chongwa keba phrang ji phan iri tum karbiang longar lok lamkana hin ku buson si rara tum ko thek long ma lapen tok langa tum alon tum lamkana putha ko pon injulo ma labang solom thek ku buson ku pisik thek long la
0: lamet apachani phon ki thi dung ki ong dung ihudi si কিরি হকচু আসন সে মানে হুদিসিয়ান কে কার্বিয়াং বংটা লামকান লা কার্বিয়াং

0: Dakta ebisia gramardo.
1: Ahoklo.
0: Thang na anu tin masih panak harbiang panak kupai ke memane kaita la solampu ya. Apa ya pokar lupen si anu tin da ba ikting na na charli et hajat ma kar bia pan pana akhir jumi ar nam ipi dui ma kali la gela songali. Ka charli dona itu ang bong lamkan ke klempen si ato ka be ebisi pen itu chini la si lamkan apan ke itu RDP vek nei. Men bi kamera long ciklang dong tun neta acting tek lepu ti ciplang ple
1: mepi kalam jero dan le tante ison lambang lepu son hello lamkan ke top en bidera son te non ilum cari long pok po aho kalam lo setame lamkan ke top bikok pen ke charli lapen banga lamkan ke top tang pen halabang so lamkan ke lang halapen ke charli kupona ke prek dolo
0: noles bagian la so bang ke itum kuan ma ke tek lepan si ake me si elam lami ki pusita kapre kapre ka khaya lam ilikuan si ke thek ma lapan si itum kapre kapre ka khaya muni itum pajir pun thek gyan dalo son thot lo knowledge ba bostu ta kuan ma itum ke deng thek itum ka chini ke long un lapan si ke melo apo si mena khepen alam alam kan hal hui no na ta kunani ke thek dun tum dulang thai hal hui hawar lo asi lahui papang room si kasapa nat itum bo ivek nang kogi lapen hala bang bang alam kan stame idli ka chini ji afan ili anso se ke thek dun dun le thot ji afan phala hui ta porhi dun henune ili bini ili tum e itum english system ma ta lang okhumia film ta lang hala hindi cinema ta lang itum kar bi ben thanga chira awe ta lang chitu ji thor do ase hala hui ta isi experience ke an dun ye phan nasi
1: ahok lo lamkan kepaklang lapen lamkan bangke tok tang pen keporhi mate hala bangso lamkan kipur pen kelang ahok pe bangke lo the thepina munit pulotang te lamkan pen se ili tum hala bangso munit pan rong osor tam pan knowledge pinang ji bisaralam waisong ko mat lo thong no be ko mat lo hala bangso lamkan kelang pen si o lakela pule ho o lakela pule ho puchini ji tang te kolo bangsi ardik ki ongnai ji ke porhi pena bang ma matan te hal lam kan kelang pena bang lo
0: ke palang penta la bang ke thidung aja kong itum karbi rong rup angkang non puta lo thek the tum du aphai dule du thot la thot la
1: solam si ki puji pu
0: apo si hala hui amune tum han ke laso lam kan mate cinema pene ne pen paklang puplo thala dak ke আমি খিনি পেনে থেক দুন লং থত আসন সিমান পো লাভ থেক দা পিক পো আসি ইহতে সি লা ভাওনা লাম পিনি নে দা মহে থান ল হালো হুই আমুনে তুম হাদা রং রূপ আঙ্কা আমুনে তুম কাছি কৃষ্ণ গো মলো নে চিনি নে ভীম কো মানে অর্জুন মলো নে চিনি নে সীতা মে আফি গেল তুম লাম কান জিতো পাকলাং পোল হাদা সি লাসন হেলু সি পারজান পাকলাং ল ও লাসন হেলু আথে হাদা বাঙ্কে ইংলিশ লাম পে ইমিটেশন সি পুপুলো হালা ইনুদ a character aphan ko son si ase parjan ma hala swateng si hala lamkan ge than ma kuru bang than po jat po la bang ke ase asiti ne hin lugo char li hen sang thurpon mane swar lut a hamphang aphan kang thurpon ba rong ru wa ji thurpon aphan ta li tum lamkan pen yong si receiveson en pon plote hala la bang e pir the dang ho ta an mu pen ne hala batul break alam ke than a hur janmana long phesis hala hidla raja ko aphan ka si song e phan e ejit ড্রামা পোলা সন ক্লেম লো এডুকেশনাল ড্রামা পপা পেন লামকান হালা সুত কে আলাং পেন কে বেশি কে স্ট্রিট ড্রামা নম তোয়ার আলামকান লামকান দান আফিদান কে আরো নাই সে ভাগ অং লো দু লো স্টেজ ড্রামা দোলো স্ট্রিট ড্রামা তোয়ার আলং পাকলাং আলামকান রেডিও আলামকান দোলো আসুন দু আসি ইতুমারি দেং ননপু কে দু লো চেহার ডাক জিয়াফান ইতুম ডাক ডিফুলংদা দন রেডিও সেন্টার গুহাটি লংদা দোলো ইতুম কে থেকে তুমি লামকান থেক কেক্লেম থেকে তুমি ডাক্তার বাংসি ইতুম স্টেজ লঙান পড়া তা রেডিও লং লামকান সিতামে ফাজে থাং ইয়ে ফান কাংথুর পন যে ফান বড়ি পন মেলো
1: হকলাম ল তাতে লামকান বাংকে বাংকে টকটাং মালামকান কেপাকলাং থুজি বুলি পুতাং তেল বংস কেপাকলাং লং লাম পেন ডাকে নাং চট একটিং ডাকে নাং জগে সে পারজান ডাকে নাং চট লা কা দো কা বেতা আর দিকে দোকে চে হুমান ল আহক পেট পেন ইতুম কার বিয়া খাই লং lamkan kepaklang ahut lapen lamkan ke klem ahut alang litum ka ceparjan alang litum ka ningje radio long punon tv long punon matan te stage long punon karbie khai long labang so awi ku puson sik thek long
0: do ke thek tum do la suang bong pen

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কহমরি দাম নং জি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু লং
2: লাকে আকাশবাণী দিফু ননার জুয়েক সিনাং তিরিমা কায় আজাই মেঘ তিরিমা চা কায় আজাই মেঘ লং ননালা তোমার চুক লং পো থং নক বে আকায় লাম পোটা লামজের গেথান লামজের থান জে বাং কারেন রং ভারবে তদংতে আর জুয়েক সিনাং
3: থং নক বে কার বিয়াং বং কাং তাং নাই লাপেন কাচি থাং নাই আনক বে কে থং নক বে হেনল বনতা নন ওভে কি মিয়াতুম থং নক বে আকাই আলামো কাচি নি আবাং ইং আর ও থং নক বে আফান আসার পি সারবুরা আতুম আমেন কি ইর কে থং তেরন পু হেনল বনতা কার বিয়াং বং ইনুত আনক বে পু চেথাং দেট আফিত আন কে থং তেরন আফান থং নক বে পুসি চেথান রংলো আলাংলি আসার বুড়া আমেন কে অন তেরন লাপেন আসার পি আমেন কে কারিক ক্রোপি থং আসার বুড়া অন তেরন তা হালাসো আহুত কার্বিয়াং বং ইনুত আনক বে থং কে আউ সো আকো পেন তা বাং কাপ্রেক আউ সোমার আসন কালি আলাংলি কে প্রেক জেক লাকে আউ সো আকো আহুত পেন্তা হাম্বি ফলং বাথু থেক পেক লাপেন বাথালিতা আপ থেক পেক আর্নিসি জান্তা রিচো আবাং আচাকরি চাকর আতুম আফান কার্বিয়া রং পেন হা জান্তা পুরান কাচি লেংজি আফান পুরা তোভার কেপান কেসয় আহুকুম পিলো আচাকরি চাকর আতুমতা রিচো আহুকুম আতেং পেন কার্বি লাপেন চমাং আরাত আতুম আফান তোভার পাপান পাসয় তৈল তোভার কেপান কেসয় আকাম ক্লেম তাং এটলোতে কিজুত আহুত জান্তা রিচো আচাকরি চাকর আতুম কায়তা মুনিত কালাখা দোদো লাসো কালাখা আহুত লোতে ইলি কার্বি আফান কে নোকেকসো পেন আতেহাং আলং কাইকেতা পাংথক দপ দপ সি ইনুত বাহিনী বাঙ্গে থমপু কালাখা খা লাসন সি ইলি কার্বি আতুমকে কায় আর নিতা সাই ক্লেম দুলোতে আরেঙাহু সোনাংলো বন্তা কিসুংকে বয় আজয়নে লাপেন রিচো আহুকুম বাতে পেক উন এ আজক আরেংলে সোদাক সিতা ক্লেম দুন্নাং ককলো লাসো অপর আহুত ইলি কার্বি আং বংতা ইনুত আনক বে আমহাং নাং থেকলো বাংসো আনক বে আমেন হেনলো থং নক বে লাসো আহুত থং কে আর তা নিংকান ক্রে ফ্লি আনবেদলাং থং তা লাসো আর্নি আফি আফু আলং হুকুম চোহাংসি রং আসর আলং তোয়ার কাপাংথাই দুন জুইলো লাসো আর্নি তা সাই কাংতন আহুত কায় আসন রিচো আচাকরি চাকর আতুমকে মুনিত আফাই লাখা লিলো লাসো কালাখা কেচেং আহুত থং আবাং থুরফ্লুৎসি পিনি কে নিতুম কার্বি আতুমসি মুনিত আফাই লাখা জি পু পুথিবলো রিচো আচাকরি চাকর আতুম মুনিত কালাখা আসনসি থংতা আরি চোকাং অদংসি চোমাং

ইলাকে আকাশ বাণী দিব। নন আর যে না কার্বি লামার জানালো না যাই মেয়ে কার্বি লামার জানালো না যাই মেয়ে গেলাম পাইনা প্রাঙ্কি আর যে না রাজু রং ফারা পেন রবিনা গ্রপি কিলোনাল পিজু বিপি আং পং কাহন গেল কাহন কে পেটে মাসি প্রেগনা কমানি এনুট আবাক জংসি ইনবাগ আপন আর ইনবাগ আর সো আপন আনিং কেডক মতে কাহন কল বলো থাকতে পিজু বিপিলে নাই বাই পুজি তামে আলাং আনিং কেডক বাং পু আপানি ঠেক রংলি লাসে রাজু রং ফারলা পেন রুবিনা গ্রুপি গেল আর আলুন লামার জানবেন হেম আকার্যা

ইলে তুম চিনি পামে লোকে কাহন কাইবরঠে মাসে প্রেকটা লাসে কাজিং কি লং জি ফান প্যাম সো জি ফান বাবজার মান যোগ পুপে কাছিং কি মতে কাছিং কি তো ডাকতে রবিনা ক্রপিলা পেঞ্জিটেন ত্রাং কিলো নালু নে আর হয়েছে না আলু নামতে বাবজার মান যো লিচিং কি প্যাম সো লামর জানবেন সেং ভি আমান

কার্বি আমার জানালে জাম বেগলং প্যান কে পাডু সে আর জয়স না মঙ্গল রং বিলা প্যান বাড়ি রং ভারপি কিলো নালান আলো নামতে চৌহং নিং নিয়ে নাম পান আমার জানবেন রং নাম্বার